লাকে আকাশবাণী দীফু নন স্টুডিও ঘুরিয়াপর পরফাই ফরামিনী ফকেব চকসি রেডিও নাকার জুডুন কিডো আনারা দাফা নিলি দীপ্তি হানসেপি কারডম নাপা জেরসি পিনিকে চেংসিয়া ট্রান্সমিশন ইংপু পনেকলো পিনিকে পাই পাই নিফাই ইংকয়রানের ক্যাব ভমতা আর্নি জাইমেকে বাংলাকি এফ এম বেনালং পেন মেগাহার্জ ফারো ইসিরা টবরা সির ক্যাব লাপেনাং লিটুম নিউজ অন এরা এপ সালং পেন্টা আকাশবাণী ডিফু স্টেশন জাইমেক আর্জু ইকলং ঝে পিনি কন্ট্রোল রুম আলং সার পুকে ডেঙা বাঙা মেন লাকে ইঞ্জিনিয়ার অন ডিউটি বুদ্ধ দে লাপেন ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট আসাইকে ক্ল্যাম্পনা বাংলাকে নিকা তারোপি লাপেন কে পনকে ওয়ান আসাইকে ক্ল্যাম্পনা বাংলাকে সনসিরাম তিসো

লাকে আকাশবাণী দিভু জয়মেকে বাংলাকে এফ এম বেনালং পেন মেগা হর্চ ফারো ইসিরা টবর সিরকে প্লাপেনাং লিটুম নিউজ অন এরা এপসালং পেন্টা আকাশবাণী দিভু স্টেশন জয়মেক আর জুইকলং জে আদুন্থু কাংডুকার ডমালু না জয়মেক আং ডেঙালং আপ্রাংসি রাজেশ ক্রো লাপেন আরিয়া সাংহো কিলুনালুন আর জুইক সেনাং আলুনালাম থি আর নাম নিপন মি উ আলাম

লাপন পর্ণাং লিতুম পখিলা লেখে পি গেলু নালুন আর জৈকলং টাইলো আদন্থু পখিলা লেখে পি গেলু নালুন আর জৈক সেনাং আলু নালাম থে কায়কে তানি

lapon apornang litum nili lam theya chai mek angdeng along rohila rong phar pi pen lam jer ke than arju ik long tanglo laki akashwani diphu kenang sot kapachiniya lam jer arju ik tha mua phia kaya hut ring dog ring ni pen ki dolong chi aphan non pen asap sap dihin ka birti e beching hoinang je dihin ke pe dam ga chere the ga tumsi birti thek chotji lapen ka birti pen si kaching thura towar dun unji ahok lapen ning ga che thek long abeng along si dihin birti dam nangji ka birti pen henlo atiri ke manji lapen atiri pen henlo mithang lapen det kaching thur iji kenang sot kapachin yalam jerke lapon ik chotlo আদুন্ধু পিনি আচাৰ লামথি আৰ্জুইক সিনা চম ফান আহৰ কেৱান ইহিন কাছি কিপ ইহিন কে ৰব আমাত আৱে ডেদ মাতি লাপুলা বেন পুৱামাত ইক ডেদ লামথি কিমান হাকো আহুত চম ফান পু ইনুত আমনিত এডন আহেম চুজুন দুঞ্জি পৰা শৰ্মা এবং চেপনলো কেপন আহৰ বং তা কে ৰপ্তাং ফৌচিত লাপেন আমাৰ ঠোঁটা চৱাইক্ৰাক আমাত তোৱাৰকেইটা মাহত চিকিপ চট আনকি আচাপ নাটলো হৰ আবেং মাতে আবং কেপ্লেং ফ্লিকে মায়ালং কেপাকলাং থেৰাক মিমি পুৱামাত তোৱাৰ এবেং চিজুন দেটলো চুজুন আলং আবাং শৰ্মাই কেহেং আহুতকে চেঠান দুনলো তোৱাৰ কেৱেং আহুত ইহিন কেৰব ইহিন গা চিকেপ আমাত সি আবে দেডলো লাসন পেনসি লামথে দোক কেডোতাং হরমুতা ননকে লাপুলা বেন আমাত আবে দেড পুয়া ফানসি কিপু দামা লামথে লাসি সার পালাম থেলো চম ফান আহর কেওয়ান ইহিন কাচিকিপ ইহিন কেরব আমাত আবে দেড মাতে লাপুলা বেন পুয়ামাত ইক দেড পিনিয়াসার লামথেকে লাপান বেতলো

লাপনাপর্ণাং লিতুম সিনত রং ফারকিলুন বং ওয়ালুন আর্জু লং ইকটাংলু আদুন্থু কাসাং রোপি গিলুন চেংপি গেপ্লাং আলুন মারাং জেরপেন আর্জু ইকসেনেন।

0: জান বাংলা সালই
1: লাপন পর্ণং নিতুম কার্বি লুণবারি মালুন আচামেক আংডেঙালং কাসং ক্রোপি কিলুন চেং পি কে প্লাঙালুন মারাং আচেরপেন আর্জু ইকলং টাংলো লাকি আকাশবাণী দীপু নম স্টুডিও ঘুরিয়াপর পরফাই ট্রক্সিয়াপর দেলহি বেন কাপচেটা হিন্দি আলামপেন বেরটা আর্জুলং ইকপু লাপেন পরফাই ট্রক্সিরা মিনিট ফর দেলহি বেন কাপচেটা ইংলিশ আলামপেন বেরটা আর্জুলং ইকপু

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইড দু বুতেমাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জাত্ত দলো
0: কপি পিলো কাপাচে থাঙমি আসন মুংকে
1: কাপাচে থাঙমি আসন তে দু পিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দু জারনি আলাম পাংরি পাংদন আদামা সারারনি মাহাঙ্গে থেকা বেরটা কিথি কে জাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মিকাং পুয় বেরটা হেম কি মিকিলুত আরনি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলাং
0: এনতে কোসন লপাচিনি প কোদাক লকা হোমরি দাম নং জিকে
1: লাদাক ল আকাশবাণী দিফুয়া লং ল মেনা জং সেদাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং রে চিংকি জেথান বাপ্রাংটা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চ এন্ডনং সিলাং
1: ওয়াং ইগনোই লাদাক আকাশবাণী দিফুয়া লং

0: Asi halatum sita me nili thegunong lo indut bahini itum alang litum labang so UPSC exam aphan ka prepare je phanta nerkep sirke baso marlong tuition endun ta thini li thegunong lo alang litum nang man lo non lasi maths bangke noni litum da ka bangke engineering aphandi chini chodla same license vet kali maths ke non banking do data science do lasi litum bangke indut bahini do tam engineering lo thelong chonma maths ke engineering phansi কেনং শট বন বুঝি তিন কক লাপু কালি ইলি তুম হেলথ কেয়ার লং তামি মেসে কেনং সরলো বেপার বেহা তা কেনং সরলো লাসি আলং তিন ফিলে দাম আমি মেস বাংকে কেনং সর বাংকে ফিল বেগ পোহা ডাক বাংকে লাসি নন ইলি তুম জেলাং দাম তামি ব্যাংকিং লং আমি ইলি তুমা মুনিট কে জুম পিক লং ডাক্তার লাল আহক লো মেস কাবি পলো মেস জং থেক লো বলো তে নন ব্যাংকিং সেক্টর নিলি কার্বি এ খেয়ে ফান মা কাপড়ি ফান পে কার্বি এ খেয়ে তুম ফান মাকে নিলি পিনি লাবাং সো আছে তাই ব্যান বাছি নিজি ইলি তুম কার্বি খেয়ে তুমকে মেস জংসি নাংলি মে সেন লো বলোতে নাংলি ডিমকে নহক লিচিতে বার আর ভি আর এ লংতা নাংলি ফানকে ডিম দোলা মেস বাংকে লাসি নাংলি মেস ঠেকসের বলোতে নাংলি ডিম আবেদা জি ভুবাংকে মাথা নাংনে পিঠে লংকে মেডিকেল ইঞ্জিনিয়ারিং দেটলে আলংলে মেসকে নাং সট বাহা ডাকসি আদিম দু চট পলপ কালি আলং কাপড়ে কা ডিম দা দুপিক লং নহক নাং ডিম চে লংজি নন ইসিয়ালাম ইউনিভার্সিটি লংলি তোমনি বাংক আনলকে তো নন ইউনিভার্সিটি পেন আরু মাংথু না হায়ার সেকেন্ডারি লং কার্বি আং লং কে মেটস অলং ভেকেন্সি কে অং সকালি নন পিনিতা লাসি ইলি তুমা মুনিট কাবে আপরসি মেনা মুনিট কাবে পসি লাহায়া ডিমটা কিপ্লিং এলুপদানি লিপুজি আথেমা বাং হেলুবিং তুমকে ননকে ইল তুমা ডিমটা কে বাং তানি হাং হে বোমলো লাসি মেনা মুনিট চেপা থেক নাং পয় মেনা মুনিট দুনাং পো লাসি ক্যাচারলি লং মাংকে মেস সাবজেক্ট বাংকে থেক লো বুলোতে নাংলি তুমা নিলি রুই থে থরলো নহক সিতামে নাংলি তুমা ডিমকে দৌ বেকলো নাং ঠিক পিডিংলো বুলে চে মাথা দা চক নাংলি তুম আপর পেন চিপে টাং নন মিসেন পেন আর রেজাল্ট চেবা নন নাংলি তুম ফানকে নীলি পুদামি মাকে নন লমা দিন মাকে নাংলি তুমান কার্বিয়াং লং সন সনকে হেম নাইং থুম লাং নাইং থুম দে জি পান্ডা নীলি নিং জি জি নীলি পুজি আথে মাল আনা কে নাং সদ লাং এলি তুম ডাকে সি মেট সেক্সের বলোতে নাংলি তুম ফান মাকে ফিউচার কে সিকিউর্ড লো বলে চে মাথা দা চক
1: লালো আজা গো সোমবার টোন লাপুসন দু কে বাং দেং মাতেলা মেট্রিক কে পাস উঠ বাং কে মেস আ সাবজেক্ট মি উদিতি বন্দা আফি হায়ার সেকেন্ডারি কে চার্লি লং লামাতে সায়েন্স স্ট্রিম লং পেন কাপ্রেক কাপ্রেক লো পোতে কে চার্লি হুড বাং কে লা মেস সাবজেক্ট বাং এন পন পে দেট লা পেন কাতি কুক দু কক রিতি কপিয়া পোল লা
0: হালা দা কা বাং কে সায়েন্স লং বাং কে হাদা কে ভাগ হিনি দু লাসি পিসিএম পিসিবি পুতো লাসি পিসিএম মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নন ইলি তুম দা আসাম স্টেট লং বোর্ড সিস্টেম বাং কে ইউনিভার্সিটি সিস্টেম বাং কে লাসি কেপলি রক অফি ক্লাস ইলেভেন বেন উপতে হালা তুম মাংকে লাইফ সায়েন্স আন্দাম জুইপো মেথস আন্দাত মাংকে আলাংলি তুম মাংকে লাকে ফোর্থ সাবজেক্ট বই আছে সেম পন টু ডেট পল আছে মেথস আন্দাত মাংকে আলাংলি তুম মাংকে মই প্রাংকে লাপো আনা কেনাং সদ আবেলু পো পল তুম মাংকে মেথস বাংকে পানুং কুক আসনসি ইন্দুত বাহিনী তুমকে ক্লেম পন পল আছে মেথস হরমুকে নিলি পামু বেন তা পুপন বমল ক আন মা ইলি তুম কি রুই পন লাপো আনসি লাবাং সো হরমু মাংকে নাং দুঞ্জি সামে আলাংলি তুম হালা সং দেং মাংকে লা কেপ পাস তাং দে দা ফি বাংকে হালা আলাং তুম মাংকে কিং দু তুম মাংকে লা মেডিকেল সায়েন্স দুঞ্জি পুপো ডক্টর চিপা মানজি পুপো আ সাবজেক্ট দু উপো আ বার্ডেন পু মেস না পাংকে পানুং বম পানুং বম পানুং বম পো আলাং তুম পানুং পো লাসি মো ফি বাংকে কেপ হুদ মে সেন্স আমি মো আপ্রাং আলাং তুম মাংকে মেস বাংকে ঠিক সের তুমা ঠিক সের লো সেটা আমি ইন্দুত বাহিনী তুম মাংকে পানুং বো মাই কালি আলাং তোমা কে নাং সট কেচালি বম হুদ কাবি দে জয়নি সি আলাং তুম হানকে মেস কে পানুং কুক সনমান দে নন নীলি তুম সন সন আবাং বাংকে লাসি লুথান বাং সামি পাশন নি দু মেথস টিচার দু সায়েন্স টিচার দু লাসি মেথস টিচার বা মানজি বুলোতে এলাংলি বাংকে কেপ টং পাস জেট পেন দামি ইলেভেন আপ টু গ্রাজুয়েশন দামি এলাংলি কে মেথস পেন কে চেক কাক লং লিলু লাসি এলাংলি তো মানে পিসিএম বুলো লাসি লাদাক বাংকে ইলি তুমলং বাংকে আ কলেজ মধ্যে ডিফু গভর্নমেন্ট কলেজ সিবেট ল মেথস ডিপার্টমেন্ট কে দুটা ডাক সিবেট ল আং পার বাংকে আং বংলম কে নিলি তুম চার্লি বম টু থাউজেন্ড থ্রি ফোর অলম ফাইভ অলম বাংকে ডাক মেথস টিচার কে কম জয়নি পেনটা ইন্দুত বাহিনী তুম মাংকে কে এন্দু নিং হাং বুসামি মু সুং ক্রুংজি নং থান বাং আবে দেলে পুকা মাথা পেন থান বাং আবে দেলে পুকা মাথা পেনটা ইন্দুত বাহিনী বাংকে দোলাসি নীলি পুদামি বাংকে ইউনিভার্সিটি লং সিতামে নন ইতুম ডাক ডিফু ক্যাম্পাস লং সিতামে জংসি মেথস ডিপার্টমেন্ট ওয়ান বলু তাংতে ইন্দুত বাহিনী কে নং ক্লাং থুবম বো আথে মাইল তুমকে ইখি দাত কাবিয়া জয়নি সি আচার কে দামুন ইপেন জয়নি তা কাপুর হি কাতি কুক বালা বাং সো সাবজেক্ট পানুং নং কুক দা কে দু ইদু সি নীলহীন পেন বাংকে মেথস সাবজেক্ট বাংকে কাদু কবি পুলি নন কি জুম ইয়ারের বাংকে মোপে নীলি পুলো ইলি তুম ফাউন্ডেশন লেভেল লং পেন সি কাতি কুক দামকে কে চেং ল হাদাক মেনল লাসি হাদাক

0: essa teacher ta along tin ta la bc teacher phan ki pp a joini ma sinon bangke hadak foundation long pensi alang le tum phan la so a interest il tum hadak pen la so interest tiki pontek the man te ke pereng pontek the ba pe do ba the joini si ang song along an bangke arum pen nang kombom si ang song bangke il tum bangke kom he ka ma si non bangke a hok pe dalam lo il tum along bangke la mesa hin na bangke ko an ma ki du nang ji ko an ma ki long nang ji bangke abe det lo
1: karang kara churu pigla non puthot nang li hanar ju pon thaji mesa se bre ga jak so matu ke thek piglo la pen metric ke pas ota me mi o ti tiglo doctors engineer la pen kape kape ka chali along se ta me dolo se hala tum phan ko an li du ji
0: mes ke thek pig tu man ke ni li ke pamu ta ning je pon lo mes thek pig tu man ke আলে বাংকে আলং লিটু মাংকে নিলি বাংকে থেকলর লো লুমকে আলি কে তো বেগলো পুবংসি নিলি পুজি আথিমা আফিল তিন লং তামে মেথ বাংকে ইলি তুম বাংকে আকে নাং সতলো সি ডক্টর ইঞ্জিনিয়ার সব বাংকে লাকে নাং বেগলো হেলথ হেলথ কেয়ার লং পুনন ইঞ্জিনিয়ারিং লং পুনন নন ইলি তুমকে ডক্টর ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার সি টেকনিক্যাল চিনি চট আর্কিটেকচার দলাং ডেটা সায়েন্স দলাং ব্যাংকিং দলাং কাপ্রেক কাপ্রেক সেক্টর ডুপিক লাংকে নাং জি কে লাসে আলং লিটু মান বাংকে নন ইলি তুমা দিম বাং ফানি ইলি তুম নতনা খাই ফান বাংকে এ প্রাঙ্গ এলি তো মানে চার্লি থেকে নাং সরলাম কাপড়ে কাপড়ে কা ফিল বেনকে বাং জি ফানে কেনাং সরলাম সে হালা বাং সুমো পেন ইলি কানিজে পন্তাং আর ফিল লং বাংকে ম্যাথ বাংকে কেনাং সরলো লাসি আলি তা দুবেক জি তাকে লাসি লাদাখ বাংকে ইলি তো মাদিয়ে মাংকে হকলো মোপেন বুথনাক থাকছি আর স্কুপ কাবি এ জয়নি মাসি ইলি তো মাংকে এসন সনি সি চার ডুন চট লাসি নীলি চুনিং রিজি আবার সাইকে দু তুম বাংকে আচার দাম ইগনন কাপড়েক কাপড়েক ইলি তুম লং কেনাং সত আর ফিল দু ওলাং হাল বাং সো প্রফেশন চার্লি দাম ইগনন বাং ইগনন ডাক আমি তুম ফান চে থান চিমুম পান্থুনাং আন থু সে পে চানথুনাং আথিমা ইনু থেক সের তুম মানে আবার সাই এবার পদ আমি দেট তুমদু তুমি ইলি তুম মানকে ডাক মানে থান চিমুম পম লুপলো তে আন থু সে চিনি পু নন বাং ইলি তুমকে মো পেন ইলি পুলে থত লো আর স্কুপ কাবি এজ নিয়ে মাইলি তুম মানকে ইনিকে কাচিনি নিয়ে সনসি মান দেট সামে নন ইতুম থেক লং লো বাং আসু সি বাং বম লো আদিম নাং লি বম লো আসে ইলি তুম মাংটা নন বাংকে মেটস লে দলু পুলো তাংতে নিলি পুলে থত লো আলি কে ডক্টর ইঞ্জিনিয়ার তুম ওয়ান সুসি আকি মিয়ে প্রফেশন দা দোলা নাসি ম্যাথস লে থেক লো পুলো তাংতে নাংলি নীলি পুই বাংকে সায়েন্স কে থেক ভেক পো আথেমা ফিজিক্স আসন সন সাবজেক্ট ফানকে বাংরিং লক মানি পুদো ম্যাথস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ফিজিক্স সি ফিজিক্স জং দি চার্লি জি বুলোতে নাংলি ম্যাথস কে থেক ভেক নাং কক পো আথেমা আল্লাহ মামাসি ম্যাথস হেন লো নাসি নন ইলি তুম আমিট কে নতুন এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার সং তা বেলাং কিলং দুন বাং বেলাং ইঞ্জিনিয়ারিং তা ব্রাঞ্চ টু পিকলাং ইলি তুমকে মেটালার্জিক্যাল দা বাংক ইঞ্জিনিয়ার বুতা মিল তুম কম পিকলাং লাসি ম্যাথস লে থেক লো বুলোতে ইঞ্জিনিয়ারিং বুলং তা আ ফিল দু পিকলাং কাপড়ে কাপড়ে ফিল দু পিকলাং লাসি আলি এ বাংকে দু বেগ জি বুঝি নিলি বাংকে ক্লার ডাক পেন লা বাং সচে তাই পেন বা চিনি গি
1: চোর পিকল নানি ফান কি জুৎসি লাল জুপন ইং তুম ম্যাথস আ সাবজেক্ট খেথে খে পিন আউ সোমার লা পেন আ পিয়া পৌতুম ফান নাং হিন পেন কপিয়া মেসি সি পিজি
0: লাসি ইলি তুম লু কে চার্লি কাপাং চেং হুটকে মাদুটা কে থেক উ পেন কাপাং চেং গালি ল ইলি তুম পেন্সিল কে অত তাকে চার্লি পেন্সি কে অত ল কে টক তাকে পাং চেং ল লাসি পিনি থেক উ বাং সিতামে কে চেং গেল পুলো থেক থে দেয় বাং সিতামে কে পাং চেং বনাং পোল পুলো সিতামে নিলি পুজি বাংকে কাবর ই লাপেন আপর কাছি পি বাংকে কে নাং সত লাসি আপি আপু তুম সিতামে নিলি কে চেং সিউ তা পুলো নাংলি তুম হেম থান থেকে দেট তাহাই নাংলি তুম থান থেকে দেট তাহাই সামে নাংলি সোমার লু চেলাং মা চেলাংলি মা স্কুল দুন মা দুন দে মা লাপু আন মাকে নাংলি তুম চেলাং দুন থেক লাপাংকে নিলি চিনি পেমে লাসি লা ও সোমার ফানাবাং আপর চিপি নন ও সোমার লু চেলাং মা চেলাংলি মা চিবিরটা দুন বয় নন লাপেন চিকলু ওই জন লং আকে কম নাই তা এ ফং ভেট সিতামে আপর চি এনরা নাংলি তুম বারি বিট আকাম দু ওই ফির সিতামে নাংলি তুম থান বাং ভাঁজি টং দাম থা নাংলি তুমা সোমার হাদা কাপুর হি কুপুসন মা লা সব হি সি নাংলি তুম ফানা জাত সিতামে কাপুর হি মেসাইন বুঝি সামে কুপিয়া বিদি সি ক্ল্যাম নাং জি মা নাংলি তুম ফানা বিদি নাং পিপো নন কে আথেমা সরকার পেনটা কাপড়েক কাপড়েক আবার সাই দু সে হালা বাং সবার সাই আলি চু এন্দুন পেন নাংলি তুমা সোমার সিতামে থেক জি এসি নিলিকে লু থান হুতা থান বেড়ল ইলি তুমা ব্রেন কে থেক উ ফানলে নাং পিদুন উ গালি ল ঠিক থে দেয়ার ফানকে কম হেক গালি ল লাসি ইলি তুম বাংকে কাচার্লি এলং বাংকে নীলি পুজি বাংকে আপর কি পিদুন দিয়ে কাছে রাপ কাছে টু কি জুম হেক গাজনি সি

লাপনা পর্ণাং লিতুম আমরি কেস ইয়েস কিলুনালুন আর জৈকলং টাংলু আদুন্থু জয়সিং তেরাং লাপেন আরিয়া সংহ কিলুনালুন আর জুইক সেনাং আলুনালাম থি থুর্নন থুর্নন সোকার বিদোয়ান।

lapon apornang litum lun chetu aluna chamek angdeng along ason son alun arju ek long tanglo laki akashwani dipu jaime ke wang laki fm ben along pen megahertz pharoi sira tobora sirke lapenang litum news on era app salong penta akashwani dipu station a jaime arju ek long je non studio guria por পরফাইনের কেপাপর দেলহি পেন কাপাচেটা হিন্দি এলাম পেন সমাচার প্রভাত আর্জুলং ইকপো লাপেন পরফাইনের কেপরা মিনিট ক্রেপ হওয়ার পর দেলহি পেন কাপাচেটা ইংলিশ এলাম পেন মর্নিং নিউজ আর্জুলং ইকপো

বিহু ক্রিসমাস নিংকান কিমিয়া হিরজুমি লাপেন আনপারটা কাপ্রেক আসন আসনালাম পাচে থ্যাংনং জিলিপুতে লাদাখ আকাশবাণী টিফুয়ালং নং হুমরি ইকতামি মোবাইল পেঞ্জংসি চিংকি ইক জিপুলোতে মোবাইল নম্বর কে 9476880085 লাপেন 9101008242 হেনলো

লাকি আকাশবাণী দিফু জাইমেকে বাংলাকে এফ এম বেনালং পেন মেগাহার্জ ফারুই সিরাত অবরা সিরকেপ লাপেনাং লিটুম নিউজ অন এরা এপ সালং পেন্টা আকাশবাণী দিফু স্টেশন জাইমেক আর্জুইকলং ঝে আদুন্থু কার্বি লামার জানালু না জাইমেক আংডেঙালং আপ্রাংসি হন্থে লামার জানালং বিজয় লেখে কিলুনালুন আর্জুইক সেনং আলুনালাম থে বাংসু আপিয়ার থে

লাপন আপনং লিতুম হনথে লামার জানালং বিজয় লেখে কিলো নালুন আর জুয়েকলং টাংল আদুন্থু নিকাং হন লামার জানালং মঙ্গল রং পি লাপেন বারি রংফার পি কিলো নালুন আর জুয়েক সিনং আলুনালাম থে চিপু ঠেক থে

লাপন আপর্ণং লিতু জিটেন তেরাং লাপেন রবিনা ক্রোপি গেলুনালুন আর চুইকলং টাংলো আদুন্থু লামচাক লামার জানালং খনসি ইমতেরাং কেলুনালুন আর চুইক সেনাং আলুনালাম থে কাংহন নাংপি

মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় আজি ক্রীড়া আর যুব কল্যাণ বিভাগের মন্ত্রী বিশ্বজিৎ দৈমাৰী আর সাংসদ বিজুলী কলিতা মেধির উপস্থিতিত আমিনগাঁওর সাঁতোর প্রকল্পস্থিত রাষ্ট্রীয় সাঁতোর উৎকর্ষ কেন্দ্রটো উদ্বোধন করব। ভারতীয় ক্রীড়া প্রাধিকরণের অধীনের এই কেন্দ্রটো 1309 আসন বিশিষ্ট দর্শক গ্যালারিয়ে সমৃদ্ধ। প্রকল্পটোত 50 মিটার দৈর্ঘ্যের 9টা লেনযুক্ত মূল প্রতিযোগিতামূলক পুল আর 5 মিটার গভীরতার 25×20 মিটার জোখৰ এটা ড্রাইভিং পুখুরী অন্তর্ভুক্ত হয়ে আছে। পুনৰ পঢ়িছো, এটা ডাইভিং পুখুরী অন্তর্ভুক্ত হয়ে আছে। কেন্দ্রটোত 30 গৰাকী এথলিটৰ প্রশিক্ষণৰ সুবিধা থাকিব। উদ্বোধনী অনুষ্ঠানত অসম ক্রীড়া প্রাধিকরণ, ভারতীয় ক্রীড়া প্রাধিকরণ আর ভারতীয় বেডমিন্টন সংস্থার মাজত এখন বুঝাবুঝি চুক্তি স্বাক্ষরিত হব। প্রধানমন্ত্রী জনধন যোজনায় আজি 12 বছর সম্পূর্ণ করেছে। এই যোজনা দেশের বিত্তীয় অন্তর্ভুক্তির প্রেক্ষাপটের রূপান্তরত গুরুত্বপূর্ণ মাইলর খুঁটিরূপে পরিগণিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে 2014 চনের আজি দিনটোতেই এই আঁচনির শুভারম্ভ করেছিল। এই আঁচনির অধীনত বর্তমানলৈকে 59 কোটিরও অধিক ব্যাংক একাউন্ট খোলা হয়েছে আর একাউন্টসমূহ 3,17,000 কোটি টাকা জমা আছে। বিশ্ব সর্ববৃহৎ বিত্তীয় অন্তর্ভুক্তি উদ্যম হিসাবে এই আসনিয়ে দেশের সকল নাগরিকের ব্যাংকিং সুবিধা লাভের প্রক্রিয়া সুচল করে তুলিছে আর উপান্ত শ্রেণীর লোকসকলের আর্থসামাজিক অবস্থার উন্নয়নত সহায় করেছে। আসনিখনের অধীনত খোলা একাউন্টসমূহের প্রতিটোত গড়ে 5,356 টাকা জমা আছে। আসনিখনের অধীনত খোলা একাউন্টসমূহের 78% গ্রামাঞ্চল অথবা উপনগরীয় এলাকার আর প্রায় 56% মহিলার। দেশজুড়ি আজি ভাতৃ ভগ্নীর মাজর স্নেহ আর বিশ্বাসের পবিত্র বান্ধনের উৎসব রাখী বন্ধন উদযাপন করা হয়েছে। পরম্পরা অনুসরি এই দিনট ভগ্নীসকলে ভাতৃহাতত রং বিরঙি রাখী বান্ধি সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করে। বিনিময়ত ভাতৃসকলেও ভগ্নীসকলের সুরক্ষার পণ লয় আর স্নেহর চিহ্নস্বরূপে উপহার আগবায়। রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাই রাখী বন্ধন উপলক্ষে দেশবাসীলৈ ওলগ জানাইছে। রাষ্ট্রপতি মুর্মুয়ে এই উপলক্ষে দিয়া এটা বার্তাত কয় যে রাখী বন্ধন প্রাচীন কালরে পৰা দেশের সংস্কৃতি আর পরম্পরার অবিচ্ছেদ্য অঙ্গরূপে পরিগণিত হয়ে আহিছে। তেওঁ কয় যে উৎসবত ভাতৃর হাতত বিশ্বাসের বন্ধন রাখী সুরক্ষার পবিত্র বান্ধন বলে গণ্য করা হয়। রাষ্ট্রপতিগুলি পরিয়াল আর সম্প্রদায়সমূহের মাজের বান্ধন সুদৃঢ় করার সংকল্প লবলৈ আর এই ভাবনারে বিকশিত ভারতের দিকে অগ্রসর হবলৈ প্রতিগী নাগরিকক আহ্বান জানায়। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়ও রাখী পূর্ণিমা উপলক্ষে জনসাধারণক ওলগ জানাইছে। মুখ্যমন্ত্রীগুলিয়ে সামাজিক মাধ্যম যোগে দিয়া এটা বার্তাত কয় যে রাজ্যের প্রতিগী ভনীর সুরক্ষা সন্মান স্বাবলম্বিত আর উজ্জ্বল ভবিষ্যতের সরকারে সদায় দায়বদ্ধতার কাম করে যাব। শেহতীয়া বানত ক্ষতিগ্রস্ত শিবসাগর জেলার নেপালী খুঁটির লোকসকলের সহার বাবে সিকিমর গ্যাংটকর কাউন্সিল অফ ইভাঞ্জেলিক্যাল প্রেস বেটেলিয়ান চার্চর সোশ্যাল সার্ভিস কমিটি আগবাড়ি আহিছে। কমিটিখনের সচিব বীরবল রায়ের নেতৃত্বত কালি 4গৰাকী সদস্যের প্রতিনিধি দল এটাই নেপালী খুঁটির বানপীড়িত লোকসকলের মাজত সিলিং ফ্যান আর অন্যান্য অত্যাবশ্যকীয় সামগ্রী বিতরণ করে। দলটোয়ে 45গৰাকী লোককে ধরে অঞ্চলটোর 116টা পরিয়ালক সহায়ের হাত আগবায়। ডিব্রুগড় জেলার নাহরকটিয়া সমজিলা আয়ুক্ত কার্যালয়ত কালি পঞ্চায়েত আর গ্রামোন্নয়ন বিভাগের বিভিন্ন আসনি আর জনকল্যাণমূলক বিষয়সমূহ সন্দর্ভত এখন পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সমজিলা আয়ুক্ত বিরাজ বড়ুয়ায় সভাপতিত্ব করা সভাখনত বিশেষক ভিভি জি রামজি গ্রামোন্নয়নমূলক কাম, পি এম এ ওয়াই জি, 15 সংখ্যক বিত্তীয় আয়োগের পুঁজি, রেশন কার্ডর সত্যাপন আর জনস্বাস্থ্য কারিকরী বিভাগের সঙ্গে জড়িত বিষয়সমূহের অগ্রগতি আর রূপায়ণ সন্দর্ভত পর্যালোচনা করা হয়। জনসাধারণের সরকারি আসনিসমূহের সুফল সঠিকভাবে আর সময়মতে নিশ্চিত করার প্রতি এই সভাত গুরুত্ব আরোপ করা হয়। সভাত সংশ্লিষ্ট বিভাগসমূহের বিষয়বর্গ উপস্থিত থাকে। ডক্টর ভূপেন হাজরিকার জন্ম শতবর্ষ উপলক্ষে ভূপেন হাজরিকা সাংস্কৃতিক ন্যাসর উদ্যোগত শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র সমাজের সহযোগত 5 সেপ্টেম্বরের দিনের 10 বজার সদু অসম ভিত্তিক ভূপেন্দ্র সংগীত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র শ্রী শ্রী মাধবদেব আন্তর্জাতিক প্রেক্ষাগৃহত অনুষ্ঠিত হবলগীয়া প্রতিযোগিতা একাদশ শ্রেণীর স্নাতকোত্তর পর্যায়ে ভাগ লোক পাব। প্রতিযোগিতার অংশ লোবলে যোগাযোগের দিয়া নম্বর দুটা হয়েছে 9435110945 আর 7575944606। এতিয়া আজি গুৱাহাটীত প্ৰকাশিত বাতৰি কাকতসমূহৰ প্ৰথম পৃষ্ঠাৰ মুখ্য বাতৰিসমূহত চকু

0: पीएम फसल बीमा योजना से करीब 2 लाख करोड़ रुपए क्लेम के रूप में किसानों को मिले।
1: मोर नाम मनीता रानी दास, थाना बागबर, डिस्ट्रिक्ट बरपेटा। खम तो आमार धान खेती भालू खेती नष्ट है, नष्ट होले এটো যদি পয়সা দেয় তেনহলে আমার লাভ হয়, বাকিবোৰ খেতিয়কে কলে তেওঁলোকেও লাভটো পাব। সেইকাৰণে আমি যেনেকৈ পালো
2: খারিফ ফসল বীমার বাবে শীঘ্রে পঞ্জীকরণ করাও।
3: ব্যাংক শাখা, বীমা কোম্পানি, কৃষি ঋণ সমিতি, জনসেবা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করক।
2: ফসল বীমা সম্বন্ধে তথ্য পাতির হেল্পলাইন নম্বর 1444 কল করক।

0: লোকপিয়লৰ প্ৰথম পৰ্যায় গৃহ তালিকা আৰু গৃহপিয়ল অৰ্থাৎ আপোনাৰ ঘৰৰ গণনা হ'ব। আহক আপোনাৰ সহযোগিতাৰ দ্বাৰা ইয়াক সফল কৰোঁ আৰু বিকশিত ভাৰত 2047ৰ দিশে আৰু এটা খোজ আগবাঢ়ো।
1: লাকি আকাশবাণী দিফু জয়মেখী বাংলাকে এফ এম বেনা লংপেন মেগাহার্জ ফারোই সিরা টকবরা সিরকেপ লাপেনাংলি টুম নিউজ অন এয়ারা এপ সালং পেন্তা আকাশবাণী দিফু স্টেশন জয়মেক আর্যিক লংচে আদুন্থু হিন্দি গজলা লুনা জয়মেক আংডেঙালং আপ্রাংসি মিতালি লাপেন ভূপিন্দর সিং কিলুনালুন আর্যিক সিনাং আলুনালাম থে আও এসে মহব্বত

লাপনাপর্ণাং লিতুম মোমতাজ রশিদ কিলুনালুন আর্য ইকলং টাংল আদুন্ঠু লতা মঙ্গেশকর লাপেন ভূপিন্দর কিলুনালুন আর্য ইকসেন আলুন আলাম থে দিল ধুন্তা হে।

লপর্ণাপর্ণাং লিতুম লেডি গাগা লাপেন ব্রুনো মার্স কিলোনালুন আরজু ইকলং টাংলো আদুন্থু জেমস ব্লান কিলোনালুন আরজু ইকসিনং আলোনালাম থে হার্ট টু হার্ট।

0: লাপন আপনং লিতুম ইংলিশ আলু নাজা মেক আংডেং আলং আসন সন আলু আর জুইকলং টাংলো লাকে আকাশবাণী দীপু আদুন্থু লামেট আজাই মেক আংডেং আলং মিনা ইং টিপি পেন আমিথাং কাপন্ডা আহির জির আর জুইক সেনে
1: দং মুকাক পেন নিলি পিনিকি ধীর পঞ্জি আহির জির আপ্রাং সি বাংকে সিংক্রেং আহির জির সাং পাতিজং আরে জাক অটলিং সি আর কয়টা নাংসুন মির আর ই কাপারুয়ে বেন নিলংরি জিনং আর লো আদন্তি নামার উতা মিহি থেং মিপাতং ক্রিং মিরসা তিবুক ডাংক্লক আরাই রাই সুমসি চংমি প্রং মিরসা হারলুং চিংলি ক্রাই সতাত আজামবিলি হোজাই সারমার সারপিমার আবাচু বাচু চুয়ারখ্লি চুফিজু পাংরি পাংদন আবিরটা কাপাংজার ইহিন ইহিন সিংক্রেং আহিরজি রাজু লা নিজি নংবং আদুন্থু আহিরজির মুনি ডাকাই দামবম ভাংবম লাংকিলিয়াসন লা মুনি ডাকাই পাফি পাপ্রাং কিদ্দাম নাংজি কেক্রং বেট লোতোয়ার কমাচিনি ইপ্রাংলাম নীলুনি নাংলুনি আপ্রাং লাকে ইপ্রাং কাংটিং কুক চেনাম ননহেজং ইলি কাচিতং চেথান আসন আসন মালমসু আফি বীরটাকে লংজিকে আমুকা কে

jewet etlo non hejong pune birota kelong ke mahume me binong tapusi cheman rong ke ong pirthe ha che bangloti chedam thuta nangja hok lake pirthe arnam aron binong lasi pirbi ke bang amu chibitikang non anke nangmen enabang dupu muhalin chilu juya phita pirbi ha che bangjite jubinason le bangnon semson khorsing ason le bangnon phu bonglong terang pen rongbong terang ason le bangnon khaya farman ali bitikang non lahenlo pirbi ke bang ali ki tamunit akai anu tin sikapre itahang ketok dun chingbar be la sikado ka be klem thikthi klemji ta aphan ninghang nai tanangji klemji aphan bor ita nangji anmati ke chetonte tehang ketok কোপাই জাকং লাপেন আসম মুনিরাকাই লামচাক রাসিংজা ক্লামালং আনিংকাংবাং আসন পেনিং লিথতা রিসুনিমসু রঙাজি নাংদুলিপু চুপ ক্রাং ক্রাং চুপ চেঙার কি কার্জুলং পেন কে দামত্যাং আসিংকান আলাম মাথা দামলেল লালে রিসু ইজাং তুম আসিংলাম চেপাটি লাউ চেপাচয় লাপু লাপু আসারটি পাচিংডেন চিংডেন সি মাং আসিংলাম চেজা দিরিনটি আসারটি পেন পাশেরিপ সিরিপ নিমসু কিরুং হাচাকে কান লুন চিতো কিলুন বং ওয়ালুন কিলুন আহুট হুট আংকুং হুমদুন সি রিসু ইজাং দো আন্তা আসিংলাম চেথান পনবম কে ঠেক দুন লং আজাহাক আরি সুয়ে জাং আতুমকে আনিং আকুত সুয়ারলু চেথাপ জয় লামথি চিজাইজি ইরি রক আতুম তাদু কোমানি আরি সুয়ে জাং আতুমকে আসারটি লিবলা পেন আসেঙালাম চেপাচয় ফুন আতুম তাদু লাসংসি রঙাজি চেপাটি আংকুংতা টাং পনবম নিথ মাফি কে রঙাজি আংকুংতা রিপ পঞ্চেক নাংক আনলে রিসুয়ে জাং আতুম আন চেকাক ঠেকঠি সিংবি হাইরু হেরাই সীতা আপর কে নাংলে রক রুনমি চেবই বিয়েতা চকচে আসিং চেউ ইংটুং তে সীতা চিউ নাংক পুথত আসিং কান রঙাজি অলং চিতং থুনাং পু আলাম চাক পেন্সি নি কাচিতং চিং ক্লোলিন নিতা পাকলিম সুমির মির আনবেলাং নিপু কিসু কার এম ক্রুং আধিহু নিপাই আমিহি মিকে কারকি আসান আসান মিলু রাজাং থু কেথাই মুভি মেপ মেপ কার কার নিমু মার আতুম কাংচির কাচিরুরু নিপাই আলামথে কাংবু বুয়াদিহু ক্রেক পাক্রেক কাচিরু নিমু আজুসি এবং নিপাই আসার টিহিনি আসে গি কাবির বাং ননপু নে টিংনি নিলাং নি কাচিতং চিং নিকায়ক লুলি নাজু নিপাই আকে ইনকাম মাদু আহেম হং থু চেবাদাম কক জিয়া তোবারাবে কাংটিং সিরিং মেক টক্সিট নিবং আপিবা আদিপেন নিপাই আসিক ইক কাচিবেন কে ঠেক দুন তিতি নি কাকির সানজি বর কাবর ইজি নিপাই আসিক ইক কে এমএনজি ক্লোলিন কাংটিং পেন কাঠে আঙনা থু কে বানজি নিপাই আফান নি নন সি কেং কাম কিমি কাপাচি জর্জি কাবর ই কিকুর আময় কাংথুর সি টিংবং টিংবং কাপাচালিজি আরি জাক অদ্দং পেন কিরি থুজি থুমি নিপাই আফান নি ক্লোলিন আজু পেন ক্লোক্লারানাত কেবান থুজি কাবর ই বন্তা লা ক্লোলিন মতে ক্লোলিন লিড উন এ নিকায় ডিংপি নিকায় ক্লোলিন হেলুবিং লাং আলুতি সেংবি চিপাথির সি নি কেংকাম চিজর্জি নি কাবর ই কোমাত নি সি কোমেন টুতং লিড উন জি নি লা নিকায় আক্লোলিন চিমিউ এ আপ্রাং পেনতানিকে নাং পেন চিমিউ ই আথি নাংরিডেং দিহিন আবি লাপেনিতা দিহিন কিদু আথারি পেন চিতং তিলাং আহুসি নন কিনি চিতংলু দিহিন কিদু আথারি লাসি নাং পেন চিংকিং তুংতি নাং পেন চেপা যোগজি পুসিনি নাং ফান সিং কে হাং চেপারজাম চট কাইকে নাং কে চিচিনি নিসি নিলং নাং দুনক্রি কাইকে পিনিকে ইংলং দামনাং কাপাথে নাং ফান ইংবাই পুনি থে পায়া নাথু নি কাচিসি কাইকে ফো পুনাং তা পিনিকে চিংবি নন দে থে পাইলে নাং ফান জিনসু তা আলে আবি দিহিন আবি তি নিরেং নি কেপ্লাং কে ফি আলং দুন পুনি রামথি জয়নয় নাং কে ডাক থেপাই পিলে চিফং কি নিতুম রং জাংফং চিফং দু লংজন বাচ্চন আদন দু দনক্রি কিথম সুমসিয়াফাই দু বাং ফারু কিথম তাংতে থান থা সুরামুয়াসং এদন আলং আফাই কোয়ান দু পনন চিফং ইসি পেন ইলং কাউম লাং কেশক আদিম দু লাং লংচর নিংক্রেং বারলাতা লাপুসি কাইকে লিক্রং ডাকসি কাইকে চেবরপ্রং লো চার্লি আহেমতা দু ইলং লু চার্লি আউ সুমার দু বাংক্রি কেথম থান বাং সি বাংবি নিংকান আর্জন আর্জন বাংচিতা ক
kangri limlong tong osomar atumpen

0: লুহান চুরুং পনরং লাপুসি আর্নি কেপাথন লাসং সিধু নিতুম আচিফং কসংসি চিংথুর থেকজিনন লা নিতুম আচিফং রংজাংফং পাই কিজয় নি ইনুত পাই কিজয় মানদেট জাংসুপাঠি ইনুভেটা নি চিথান চিপারি ঠিকঠেদেট ইনুভেট পুয়ামাত কাংহন পাঠিয়ারেট থাং আসাই চিথান থেদেট স্কুল লিপুটা চতই দুন্দেদেট আনিহাং আলিং পাচুকলেমারেট আর্তাকে প্লেং টাংলু নিংকান ক্রিনের কেপ তা থাং নিংজয়নুদেট লাকি নি আপাইসি কিচক ছিদেট নন নি নিশুয়াফান চিপুয়ারেটা আলি কি থাং নাংক্লাংক্লিদেট নি আপাই আবাংসি আকই চিরাইবেট আঠি নিশি থাং ক্লেম নাংনি আবিং হয়দেট নন কি নি রংমান আমিং কুসেট নন কেসার আপরসি নি কিচকচি চিকলাং এট লাসি নি পাই কি জয়পু চিপুদেট জাংরেং নিরিপেন নিরু কাবি আজয় নিলু নি সামপুংবেট বুলিং রিং সুজু ও রিপেন উরু নাচি নাং তুমদু নি নাংজাং জাংরিসু জংহিলি বুলু পাহেমসু তা থে আং ইরাদু কাংচির কে চির পুপিলু নি বিহেক আও সুতা চিনি পামিলু ইপক ইংরেং কর পেন্তা চিনিলু লা নিপক সুসু তা চুরান কে হ্যাংলু ডাক পিরবিয়ারলু কাংহন কা জিনসু ননকে দুরি উ ও রিপেনরু নাচি নাং তুমদু নিকে কাংচির অং সিদু কাংচির পেন চিপাজক জি তানি চিনি নিলু থেসেরি থেকুম্বং তা ননকে দুরি উ ও নিরিপেন নিরু নাচি নাং তুমদু নিদন নিরাপসু নিজাতি জাবর তা নি চিনি নিহু আঠি নি বিহেক আউ উসু লাপেন ননকে নি জাংরিংসু পায় কাংহন পায়লা নাং কাংহন পাংবার ইয়াদিম আথাই আবি সুমিন্দারংবং নাং অক নাংবি নিথাকসি নাং পাহাচিলং ডাক পিরবিয়াংবং নাং ফান চুরুজি নিলামথি জুটক নাং নিকিমুম পেন্সি নিলামথি কাচিলং নাং নিরিজাক নি অদং নিকিরিপন টিংবং টিংবং লাসিনি কেংকাম কিথিরলং নাং চুলাং পেন্সিনি চিঠি পেন জাকং কিলং লাসি নিথিদুন বং বং সমদুনলং পিরবিয়াং বং পুয়ান নিসিং বিকারং নাং নিকাংহন আতিলুপ আন্নামনি নাং তুজি কুপুসন নাং নিকিবু নিকারবাক নাং নুং নুং নাং নুনু নাংকার উত নিকি ফরয় আলমলম বাংসু আকাংহন আবিনি টিংনি উন ইবিনং পাই নাং কাংহন আবি কাইকিতা লিজির লিবয় নি কেংকামতিন নাং নিকারচাক দুনাজক নি কারলুদুন আংলং নন আলুম বাজিদক ডক নাং নিফি নাং আরজাব দুনখ্লু গাজক নি থ্যাং আসন মিনতা নাং নি চিচার প্লট পিরবি সমদুনি সেংথিরক্লং নাং মিথ্যাং চুচি সেলি নিফান নিকেপানং পাই লাকি নাং নিকাংহন আজৈনি বিনং লাকি নাং মাহাং ইমুন আলং চিক্লু লংসু নাং তুরবং লাসু আজৈনি সি নেতা পিরবি কাঠে আং কেঠেক দুনলং পাই নি নাং কাংহন আনাম নাং চিতুজি কুপুসন কোপাই দুজি মিনি নি উসু লুলুরেরে আথে ননহেত সি নি কাপাজাংরে আরজাব দিংবের নি কাইকে লুটিয়ারি রিসিনি কাংহন দুদুয়া বেবে চুহাং নি পাশিক দুন্দি রুফালে নিপিকাংতে সেংকাং সাম্পেন্সি নি চুদেং দুন কাইকে নেতা সেংহাং লু আকিমি বন্তানি কিরসানুন ই কোসন লুনি লংজি আকিমি কাচং হংলক আনাদলু কোপাই দুজি মিনি পিনাপ আসাম প্রিকে বাংকে কার্ডম
1: লাপন অপর্ণাং তুম মিনাং টিপি পেন কিহির হিরজির আর্জু ইকলং টাংলো আদুন্থু আতুর সন্তেরন পেন কিহির হিরজির আর্জু ইকসেনা
2: আতুর সন্তেরন নিলি দংকাম মুকাম নিলি বহা বাংকে নিজন হিরজির বাংসি পন আহিরজির মেন চিনি লমানাং কার্বিয়াং লং কেমে পিয়াং লং লাপুসন চিপু লংলে লোমা নন কার্বিয়ারাত কাচে সং মেক্রি মেঘলাং এ অক এভি কিলি নাং কপি কোসন আফান চিনি লোমানাং হেলে কামান পেন চিপু নাং নিলাং ইলিতুম কার্বিয়ারাত সুং অংলাং কার্বিয়ারাত আসো আকেমাং প্লেংথিপ কালিলাং মুন্থি পার্শিক পামে থানাং মোকেবাং জিলাং এফ্রাং লা ইতুম কার্বি আহামফাং রেংডক রেং নি পেন কেদোজি আফান নাং তাদোথা নাং সেং কেমন নেসেং আকিদো কোসন কপি পেনসি পিনি সেং আলো কেদো আচারনম নাংজু থেকপ নাংজু তেতে কোসন প লাপু কাজাদি আনসি কাইকে আর্নি থন নাংলো সেংবে আমুমাং আলং কেদো নাং সুম্বি পু আন কেমেসো বাদু আফা

0: আথে আপর কাদু রেলু আর তা নে বাদ বম তাংলু নেতা মিলো রেন মে আর তালু জংসিমো নেসেঙা কিদো লংলোতে লাম্বয়া বীরতা সো মিসেন পো পুষি রানা মাহের জুমে হাংলু সিনিং কিলির ও কাংহন আংসং লাংথাতে সিনিং কিলির আলির কেমে কমাৎসি পিনচং নে চিনি ইংটুং অং হেনে মাহন তা লক দুনরি ইংজার দুন সিনিং আরি রি কেলাং দুন সেং ইংসাম অং পিনি ইতুম বাংহিনি আকাই দিংপি সিনিং কিলির আসনসি পেমা নাং পুতি নাং পেনে বুচে রাব আলুতি কার্বি আহামফাং নন কার্বি আহামফাং কিসুং পেন জগ উন এলাং কাংচির কালাং ইট পেন কেফো নাং কার্বি তাংতে কার্বি পু আলাম সেং চিবি এ লোমা ইতুম আহামফাং বাং আখাই নাংচেনেক হোলো বাং নন ক আন সুং নাংলাং উন এলো ও হেম্ফু মুক্রাং নেপে জগ নন নাং কাছিক্রং কেথে কেদিং নাং চে জ ডেট পোমা নাংসের কার্বি আংলং কার্বি আমফাং আসার তি আলং নন মেক্রি মেঘলাং দো বিনং চেসং নাং জি আসন দো আন চেসং এডলো বিনং কেজুৎসি কাচেসং লা হাঙ্গার স্রাইট জুত নাং পো বিনং বরগাঁও আলাং রয়সো অরুণাচল পু ইসি আমালং দো লাংরয় ইসি কিলিক্রং আমেন তা চেথাং ক্লং বরগাঁও পুসি আমেন পাথিরলং আপর সেংক্রেং মালম লাংকেথেপ লিক্রং হালং সোসি ক্লাং দং ওয়ে আতুম কিজুই সেং কারং বারলা আপর রুয়ে কেজাং চেকাপ উন এ চেলাং ফ্রং সিতা মানতুনে কে কাপ দেট সেং কারং আদিম কেমে ইংলংসি চেজেং রন কেতাং সেং ইংসাম দুন অং কার্বি আলামেট কার্বি হামফা আংবং নেফান্তা নন আকাই আফং লামেট আপিরথেয়ালং মাসাপসো কে নিকিরো দো বিনং রানীবাং রাপেন কিচি আন নিসেং আলং নন মন এ কাইকে দো বিনং নেতা থেকথে তা কেমন আথে নেতা কার্বি আলামেট চিংহন বিনং নন বুচে আকা ইসি আফং সুমিন্দার আদাং আলং ইপিয়ালাম তা পালে দুনাং আংসং কর্ণ
1: লাপন অপর্ণাং নিতুম লামেট আজামেক আং ডেঙালং আতুর সন্তেরন পেন কি হির হির জির আর্য ইকলং টাংলো লাকি আকাশবাণী দীপু

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী ডিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাই দু পুতে মাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জত্ত দলো
0: কুপি পিল কাপাচে থাংমে আসন মুংকে
1: কাপাচে থাংমে আসন তে দু পিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজি আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থেকে বেরটা কিথি কে জাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মি কাং পুয় বেরটা হেম কি মি কিলুত আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আরঙা জে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলাং
0: এনতে কোসন লপাচিনি প কোদাক লক হুমরি দাম নং জিকে
1: লাদাক ল আকাশবাণী ডিফু লং ল মেনা জং সে দাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং রে চিংকি চে থান বা প্রাং দা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
1: ওয়াং ইগনোই লাদাক আকাশবাণী ডিফু লং

আদুন্থু আসামিস লামার জানালু না যাইমেক আং ডেঙালং আপ্রাংসি বারুদ লামার জানালং জুবিনগর কিলুনালুন আর জুইক সিনাং।

লাপন আপনাং লিতুম বারুদ লামার জানালং জুবিন গার কেলুনালুন আর জু একলং টাংল আদুন্ঠু রোডর সিঠি লামার জানালং জুবিন গার কেলুনালুন আর জু এক সিনাং আলুনালাম থে আখাকে দিয়া

লাপনাপর্ণাং লিতুম রোদর শিথিল আমার জানালং জুবিনগর কিলুনালুন আর জুয়েকলং টাংলো আদুন্ঠু আনুরাধা লামার জানালং অঙ্গারাক মহান্তা কিলুনালুন আর জুয়েক সেনাং আলুনালাম থে বয় জুয়া।

লপন অপর্ণাং লিতুম রোদর শিথিল আমার জানালং পাপন কিলুনালুন আর জুইকলং টাংলো আদুন্ঠু বারুত লামার জানালং মহালক্ষ্মী আয়ার কিলুনালুন আর জুইক সিনাং আলুনালাম থি হে পা হে রে

0: hala dak pen chiwang juye phike nili hem chiwang lo hem nang chile rok pen bang ke nili pinan supo do lo pinan do det pen bang ke nili osumar chu pathe lo osumar bang ki thom an do lo bon sita menili kapat thu na thu bang ke nili ing ton te det ason si do nili pinan le do kok pusita me chipatte ki chipatte dunde ang bong ke nili pinan do kok pen ke nili ka chipatte abang ke ing ton dun ko son lang ang bong alom ke bon sita menili methang o ka prana phan pu ka practice bang ke kai ke sita me do nili la osomar do bom mahut la osomar amhang pathek det pen bang ke nili methang o ka pran phan pu po nili ada parning kang sam sita me nili methang o ka pran phan pu la puson practice bang ke kai ke sita me do la pen osomar nang thelo osomar nang the det pen phied bang ke nili ko continue dun thulo master games palong labang so master games along nili join dun lo lapen ke nili district level pathu lo district level pathu det pena bangya ko nili state level pathu lo lapuson si nili penang an pathu lo state level sitami lapen ke district ang bong sitami penang anili pathu dun lo lapuson wang bom wang bom wang bom pen ke engke pinning anabang ke la taiwan along world master games padoji pol bang solam arjulong si kidam tang jangmia chiklo tarik koi rai si pen haladak himachal pradesh along dharamshala padim along ke national level master games pedu pon lo haladak labang solong nili chipate dun lo haladak nili nong e ki thom che palong dun lo long jump 100 lapen ke high jump along long jump along abang ke nili haladak ke goal si ki long lo lapen ke high jump along bang ke silver long lo lapen ke 100 along bang tan li silver medal chi pa long dun lo haladak ke pathu pen ni li ako non la kedam tang world master games taiwan along ke paman pon labang so dim long an ni li selection long dun lo la son si ni li labang so along pathu dun long lo pathu dun pen ni li labang so world master games along ka chi patte dun pen ni li long jump along bang ke silver medal chi pa long dun lo
1: basi alang li ke ইনো চুবোচে তাঙা বাং ফি সরলপাই ফিটস তামে স্পোর্টস আহিন আনিং পিক লাপেন কাবর ইপিক আবাং ফি ইগল লাপেন আলাংলি কাবর ইয়ালে কে ইলিতুম কার্বিয়াংলং আহওয়ার মাতে ইলিতুম কার্বিয়াংলং চট কালিসি ইন্ডিয়া আংকাং পি আফানস তামে নংমে কে ওয়ান পিলো লাপসনসি ইলিতুম থেকপনলং ল তাংতে আকে হাই পি পথত নিলি নাংলি ফান আরজুপন থুলাং নাংলি লাবাং সো গেম অলং মাতে ওয়ার্ল্ড মাস্টার গেম অলং কিদুনাহুত লাপেন কে দুন্দিয়া ফ্রাং নালি কোনানি স্পোর্ট এসোসিয়েশন অলং কাচের আবদুন মাতে কাচেপা অগদুন
0: চুরুলো নীলি লপুসন এসোসিয়েশন অলং পু লপুসন কচির আব্দুল পুবাঙ্গে নীলি আভে বনসিতা মে লাদাখ ডিফু একাডেমি এথলেটিক্স একাডেমি দো লবং সো দিম অলং কিথান পো নবাঙ্গে লকে শিকারি ইংহি লপেন কে কে হাই পি পুখিলা ইং টিপি আলং লিতুম পেন্সি লবং সো একাডেমি ইং পু পনলো লবং সো অলং সি নীলি সিতা মে লাপু মেথ্যাং অক প্রাণ ফান মতে প্র্যাকটিস দিয়ে ফান পু লসো দিম অলং সি নীলি সিতা মে লাপু দুন বোম লপেন কে নীলি কে থেক সন আন পেন নীলি কচিনিয়া সন আন পেন ওসো মারা তুম ফান সিতা মে নীলি হিন পেন সিতা মে লাপু সি থান পাচিনি দুন বোম লাপু সন লপেন কে লাদাক সি নীলি কে প্র্যাকটিস দুন দুন
1: তাতে খেয়ে পি নি লবং সো গেম অলং কাপা থু দুন জিয়া ফান কে কে দাম কে বং কিচু কিচুন কেদো কে থাক লাকে কেনাং সত ইলিতুম থেক দাম লং লাসি লাহাই হুয়া ফথাক কে নি কোসন ল কাচেলাং পন মতে কাচে সিক পন কে নি থান বাচিন ইজিমা মতে নি ফান কাপ্রেক হিন পেন আকিরাপ ল বসন্ত দোমা খেয়ে পি
0: লবং সো হিন জং সি লং দাম পুলো তং তে আকিরাপ পো বং কে আভে লবং সো হিন বং কে নি তুম মিথ্যাং পেন সি চিখরস পন ল মিথ্যাং পেন সি টাকা পয়সা চিড়ি পনলো লাপেন কে হালাদা কে দো কে থা কে চু কে জুন কদো কবে অন্ত নিলিতুম মিথ্যাং পেন
1: তাতে আখে হাইপি নাংলি ফান পথত আরজু পন থুলাং নাংলি কে ইলিতুম দা কার্বিয়াং লং হাওয়ার পেন সি কি দুন লো লাপুসি থেকলো তাতে বাংক আন্দো প কে হাইপি ইলিতুম আহাওয়ার লাপেন কে ইন্ডিয়া আংকাং পি পেন কে দুন হাদা কাচেপাতে দুন আবাং ফু লাপেন আবাং ফি কে বাংক আন বাক দো প কে হাইপি নাংলি থান পাচিনি পন থেক জিমা
0: কার্বিয়াং লং পেন আবাং কে নিলিতুম বাং ফো সি দুন লো লাপেন কে আসাম আংকাং পি পেন আবাং কে এথলেটিক্স আহিন নাথু বাংকে বাং ক্রিহিনি লাপেনকে কাদু কাবে কাপ্রেক কাপ্রেক কে পাথু ফুটবল ভলিবল লাপেনকে ব্যাডমিন্টন লাপুসন পাংরুম এট পেন কাদু কাবে বাং ফারুই সিরা বাং প্লিকেপ আন বাং দোজি আসাম আংকাং পি পেন বাংকে লাপেনকে হালাদাক আবাংকে কাদু কাবে কান্ট্রি কচিতং লা বাংকে ফারুই সিরা ট্রক্সি কান্ট্রি সান হালাদাক চিতং ল লাপেনকে কচিপাতে আর্মু মতে কচিপাতে ফাই লাবাংকে বাং সুরি ইং কয়রা ফসোসে 25,000 আবাদ দো কচিপাতে বাং ফু বাং ফিয়াতু
1: তাংতে পুথত আজি পন্থু লাং খাইপি নাংলি মহাজং সামে থান বাচিনি পনলা ইলিতু মহাওয়ার মতে কার্বিয়াং লং পেন কে বাং ফ বাং

নেপাল তিব্বত অলং কাপানহক আলং কেথে অলং কিঠি আফাই ভারুক থমরা ট্রক সিরকেব্রাহিনী আনবাদ পনটাংল লাপেনগে লাঙ্গেথে আফিপেন দেঠিনী অলং বাং সুরি সিরা ফারুপ্রীরা ট্রক কেব্রা নেরকেব মনিত আভিয়া ওংটা আভি বমলা কিরিপনং আবিরটা তেংকে নেপাল অলং বাং ভারুক থমরা ট্রক নেরকেব্রা সিরকেব লাপেনকে তিব্বত অলং বাং কেথমা মনিত আপ্রাণ চিপাং বুদুন লাসনসি লাংকেথে পনফি নেপাল আলং বাংফারো সির কেব্রা কেব লাপেন কে তিব্বত আলং পেন বাংফারো ফরা ফ কেব্রা নের কেব আমনিত আভি আওংটা আভি দেল কাপেজক আবি তুং আতুম পেন লাং রয়া কুং লাপেন কে কাচি লেং কে ডাক পন মতংতে কাচি মিট পন আরং হে হুই আলং কিরিয়া সাই অটপন বমলা আংকাং আলং নন পুসিতামি কিসুং পেন জক জেলাং বুথে খুশি আরয় নাকাং বপনা ডিমালং লাং বেংটি চিপলাং পন্থু পেন হালাসো আলাং বেংটি কাংটেনজি আংরিং দো পুসি মাথা পন্টাংল ইংটানাডাত আরেন আমিনিস্ট্রি পেন নেপাল আলং আভিয়াবং আবং কাবি আংবং বাং ফারোহিনীরা ট্রক্সির ক্যাবকে ইন্ডিয়া মুনিত পুসি লামথে পাকলাং পন ইংটানাডাত আমিনিস্ট্রি পেন আভিয়াবং কাবি আতুমাফান কিরি কাপেলং জিলা পেনকে কাপে জক আসাই আলং কেরাবধুনাফান ইসি জোনেরলো তাকাং পুপন কন্ট্রোল রুম ইংপু বিপন টাংল গুজরাট গভর্নমেন্ট পেন কেডেংপন মেসেন মে এটলা পেনকে কাচিংথুর ও চারি চালমাসায় লাং চার্লি পেন আসাম আলং কেডাংপঞ্জি আকেমাং পেন মিনিস্টার কে হয় হিমন্ত বিশ্ব শর্মা পতুমি গুজরাট মিনিস্টার কে হয় ভূপেন্দ্র প্যাটেল লাপেনকে মিনিস্টার কে হয় আদুন হর্ষ সংঘাবির পেন ইসি কার্সি এমআই ইংনিপন বাংসো পথা খামফাং আমিডিয়া অলং মিনিস্টারকে হয় আকেহাই শর্মা পেনকে নিজেকে গুজরাট মিনিস্টারকে হয় লাপেনকে আদুন মিনিস্টারকে হয় পেন প্রেকজাম আরেন চারি চালম কাপাচুনপন লাপেনকে হালাহাই আসাম অলং কপুসংসি কেডাংপন ঠেকজিমা লাবাংসো পথা আংটন পেন চিংকি চিংওয়াই পন ডেট আদাং থেবি পিনি চিকলে ইংজি রাংবং কাচিংহন লাপেনকে নিং কাচি থে আর্নি রক্ষাবন্ধন তালম্পম আংথুনাবে আটেংসি বাংসো আর্নি ইংজি রাতুমপেন চিকলে আরি কান আলং আলির আচাম আহন জেং রাকপনসি আলাং নিতুম আক আপ্রাণ লাপেনকে কাইডিং পিয়াফান হিরজুমে হাং পিপন দেরামে ফি দ্রৌপদী মুর্মু মিনিস্টার সরপু নরেন্দ্র মোদী লাপেনকে লোকসভা আমেফু ওম বিরলা পেন রক্ষাবন্ধন আংরু পেন ডেট আমুদিন ফান নিং কারং আলাম্পা জিরপন ডেট আমে ফি মুরমু পেন বাংসো পথা কিপিপন ইসিয়া বিরতা লঙ্কানিং জেপনকে রক্ষাবন্ধন হাকো আকাই পেন্টা ডেট আজুটাং লাপেনকে কেওয়াং বন কেওয়ার উন এ আঠানাসনসি নাং মান বমল মিনিস্টার কে হিমন্ত বিশ্ব শর্মা পেন্টা রাখি পূর্ণিমা পথাক রাত আফান নিং কারং চিপা জিরপন মিনিস্টার কে হয় পেন হামফা মিডিয়া আলং কিপিপন আবিরতা আলং কানিংজেপনকে স্টেট আলং বাংফুটিন আ ইংজির কেরাই কম্পন আমান মেথাং কাচার জাপলাপেনকে ক্লার্ক এট আকাই আফান গভর্নমেন্ট পেন কাইকি সিতামে আর পু আংহরা সনসি সাই ক্লেম্পন বমজি মিনিস্টার সর্প জনধন যোজনা পিনি নিকান গৃহিণী প্লেং টাংল বাংসা যোজনা ডেট আলং দিহিন কাপাং রম্পন হরেন কাকেরলা পনালং কেথে দুং কিচুন ই আচিনা সনসি মানতাংল মিনিস্টার সর্প নরেন্দ্র মোদী পেন সুরহিনীরা ক্রেপ্রিয়া নিকান পিনি আর্নিসি বাংসো আসাই আংডেং ইং পুপন বাংসো আসাই আংডেং পেন নন আন কুটি ফক ক্যাবরা সির ক্যাব তো সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইং পুপন টাংল লাপেনকে লাহাই অ্যাকাউন্টস আলং সিকাকুটি লাখ কেট হমরা সুরি ক্রেট্রক্সিয়া টাঙ্কা বিরতিপন বিরটা আলাম থেকে পিনি লাপু অঞ্চল

0: পাঁচ বাজাত ক্রীড়া আর যুব কল্যাণ বিভাগের মন্ত্রী বিশ্বজিৎ দৈমাৰী আর সাংসদ বিজুলী কলিতা মেধির উপস্থিতিত আমিনগাঁওর সাঁতোর প্রকল্পস্থিত রাষ্ট্রীয় সাঁতোর উৎকর্ষ কেন্দ্রটি উদ্বোধন করব। প্রধানমন্ত্রী জনধন যোজনায় আজি 12 বছর সম্পূর্ণ করেছে। এই যোজনা দেশের বিত্তীয় অন্তর্ভুক্তির প্রেক্ষাপটর রূপান্তরত গুরুত্বপূর্ণ মাইলৰ খুঁটিরূপে পরিগণিত হয়েছে। গুৱাহাটী পৌর নিগমে দীঘলীয়া যানজটৰ বাবে প্রদূষণ কেন্দ্র হিসাবে চিনাক্ত করা মহানগরীর 20টা স্থানত উলম্ব বাগিচা নির্মাণ করে আছে। মুখ্য নির্বাচনী আয়ুক্ত জ্ঞানেশ কুমারে আজি নতুন দিল্লীত ভারতত থকা আর্জেন্টিনার রাষ্ট্রদূত মেরিয়ানো অগস্টিনো কোচিনক সাক্ষাৎ করে। কোকরাঝাৰৰ মাগুৰমাৰী খেলপথাৰত অহা 9 ছেপ্টেম্বৰত বাওখুংগ্ৰি MLA কাপ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী খেল আৰম্ভ হ'ব। অসমৰ উমা ছেত্ৰী আৰু জেন্তিমণি কলিতাই অষ্ট্ৰেলিয়া এ দলৰ বিৰুদ্ধে হ'বলগীয়া সমাগত শৃংখলাৰ বাবে ভাৰতীয় মহিলা ক্ৰিকেটৰ এ দলত স্থান লাভ কৰিছে আৰু দুবাৰকৈ অলিম্পিকৰ পদক বিজেতা নীৰজ চোপ্ৰাই অহা মাহত ব্ৰুছেলছত হ'বলগীয়া ডায়মণ্ড লীগৰ ফাইনেলৰ বাবে যোগ্যতা অৰ্জন কৰিছে। এতিয়াৰ মুখ্য বাতৰি ইমানেই। পৰৱৰ্তী বাতৰি বিয়লি 5:15
1: নন পিনিয়া পিনিয়া পরান বাংকে নাংলি নুত চেথা ক্লং আলুনসে পিলো লাপেনকে নাংলি লুন নাংকা জুদুন প্যান আনুত কাপড়ে কাতুম তা নাংলি সন নাংচালি দুন আনিংকে হাং দুলো লসন থাক থাকছে নাংলি তা হালা লুন কি লুন দুন চেং হুত নাংলি ফ্রাং জং ইলি তোমা ফ্রাং আলুনসে পো আলুনসে পি কুমানে লুন কা জু প্যান নিংগে দক খা বা হালা তোমা তেন কাচালি দুন কাং তুং লাপুসন দুমানি
2: দো নিলি লা জুইবম হুত হেদি বিহেগ হুত জুইবম হুত পুস্তামি লা পুখিলা লেখিপি বারি রং ফারপি তোমার লুন প্যান চিনি লিগে জুই ই প লুন লুন প লবসন নিলি নিং ডক পি গামাসি কুপুসন নিলি নিং হাং ই পিলো আলাং দি তোমার লুন কি জুমে কার জুমে প্যান মাতসি হেদি মাসি নিলি তা লবসন হাং বম হাং বম মাসি নন লাসন লানাং দেং মানে নিলি তা মানে মে লুনুন লো
1: মে পিক মে পিক লাম জেরো নি লাসন থাকছি নাং লিতা আলাং লিতুম আলুন কা জু পেন সি নাং লিতা আকে মাং দুই গ্লো লাসন থাকছি নন আওবে বাংকে নাং লিলুন নাং জু দুন পেন নাং লি ফি আওবে তুম স্তমে নাং নাং লিলুন আজক পেন লুন সি পি কি মানজি আনি হাং লাবো সন থেক পনং লুন নিং লিতুম নন নন আপর পিনিয়া পর বাংকে লিতুম কার বিয়াং বংটা লুন সে পো লুন সে পি দো পিকলো লুন জির ইলুন আফাইলা দো পিকলো সিতামে ইনুত চিথাং ক্লং কি মেসেন আলুনসে পো লুনসে পি কি মানজি ফান কুপি পিয়া সন সিকে নাইলো নি আসে কি মে ও চতা চক মা মতে আলুন কে সানুন ও কুপুসন আসন সিকে নাংবনি
2: আলাম বাং কে এ কে চেং চেং কে মিথাং আসে তামে মেসেন নাং পো লাপেন আতে অত কিবুম থেক স্কেল চিনি নাং পো টাইমিং থেক নাং পো লা ডেট পেন লো পুলো তাংতে লাসি মানে লুন কি লুন আহিন বাংজি মিসেন বাংজি
1: নেলা লুন কি লুন পেন হালা আ মিউজিক তা পাচিং বারন থেক নাই
2: লা লা লা
1: পেনান ওবে নাম পারলো নাংলি লুন কি লুন হাকু আহুত হাকু আওয়ে হুরা লুন পেন নোনা কায় আওয়ে লুন আতে অট আ মিউজিক পুনয় সব সো কাচে প্রেকাসন নাংলি কেথে পলং দুমনি
2: কালাং থেক ইফলং নোনা বাংকে মাসাব সাব আপ্রাং বাং কে লা হলো সি ইউস বম মাটি দি লা কিলুন কে কান পুসামি সামি নন বাং কে ইলেকট্রিক হরমু সি বেসি কো এ মানে ইউস মুনাক তিতি না সং সে নিলি থেগাম লং ইগলো হে স থ্যাংক সি প্রোগ্রাম বাং পাচুন বম লো
1: আলা কি থিপ কে থেং হরমু তা মে নন বাগে নাং মে বম লো
2: মে বম লো
1: ইলেকট্রিক স্পেন্সি
2: ওই
1: লুনসে পি কিমান বা লুন কি লুন পেন হেমতু নিশি কচুপাং রেঙ্গুঞ্জি ফান আবার সাইডো দো মা বে মা নাংলি কপিসি পুদামি কিং
2: লা বাংকে পুদাম ইগলো পুলো তাংতে লুন কি লুন আমো বাংকে থেমা লাগে ইসি ওরেং আবার সাই সন্তা কালি পুসিনি দি পুদাম ইজি থেমা লাগে আচি ক্লোভাং দরমহা প কালি দেব কি মাতি দি লাগে মান্তুনে পেন প্রোগ্রাম বাং প কুরি প লাঞ্চর মাতি লাসি নিলিহীন পেন পুদাম পো বাংকে হেমতুন চিপাং রেং

লুঞ্চে ঠাকাং ঠেংলং পেন হেতু লুঞ্জে কার জুলং বম লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু আংডেং বিদেলা বংশ আংডেং লংপেন আধুন্থ লুঞ্জে আর্জু একসিনাং কিলুনপন বারি রংফার পিলাপেনকে ধন সিং তেরন কিলুনপন আলু নালামতে সিংক্রেঙ্গাপর নাংলিলুতে তেন্টে আর্জু একসিনাং পিনি লুঞ্চে ঠাকাং ঠেংলংপেন আধুন্থ লুঞ্জের

লাপন আপন আলিতুম বিকে মোহন ঠাকুরিয়া লাপেন জনাতি বড়ো আতুম কিলন আলুন আর্জৈলং টাংল বড়ো লিরমি আলুন আং ডেংলং আদন্থু আলুন আর্জৈথা জাসুদাবারি কিলুন লাবাংসো আলুন।

0: chỉ rí xia long
1: chỉ xia long lê
0: bạn
1: long
0: đã có bi lo phục có bi lo hả cái hồi là nem po bên làng đam lo bữa tăng tế bạn đã xia cái ông nem po bang mi sen bữa ta suri kẹp xia long cho gì hồi là bạn đã cái liên sĩ gặp phôi đồ rí bữa ta mi suri thong kẹp đi kẹp tăng cá cái vang chu
1: nị đó là
0: nem
1: po bên
0: làng này phôi này cái bùa
1: đi sita ali halata claim non sita laputa claim non sita non nang li ali ke do bang ke banda ku bi ke claim bang si ali bang do mu chot lo nang li pudami bang ke la si nang li hin pen la ka do ku ke thandam ka pang bar dam na ke ki mi o lam lo ek tia sang ho la si pini ke apor chok tang lo po si nang li non het pudam lo yo si han ta chuti ki thek pa melu pu lo tang te e don hem bang ke la ke che pareng i awar sai ta do la pena ja kong ta do la si pini nang li suri suria sai chi bidam kok pen nili tum studio long nang liwang la pen nili tum la han katiki ya putha di ason son alam the chingki che thandam long po si nang le phanta ke rupi par peglo la pen nang li sai ka cho klema putha si ta me anso se arnam bari thele heju me nang papi dun lo nang la pen han nang li anso se tiki bomra muni tum da meng nang prang dun po nang tiki dun po di anso se di chi hung po
0: nita mathai dam si
1: ai nili ta khoi la
0: মানে নি কারবি তুমটা ক্লেম না কে ক্লেম তা ক্লেম পিক না কি জোর দা জোর পিক না বলা কি ক্লেম বা নিং হাং হিপ তে পাই গাড়ি চু এন্ডুন চট সিতা কি জোর মাং জি হুং না তে পুদাম এলো পুলা তাং তে হলা কি ক্লেম তুম পে মতে কি জোর তুম সিয়ালি কি মু পেনি লি পুলো বান্দা কে নি দিছু জোর কে সিকা ফসকা ট্রবে হলা কি জোর তুম কে কই নি প্লি কেপ নি সো এন্ড দে দিন কি হলা পেন লাং দাম লো তাং তে কি ক্লেম বা নিং হাং হি পুলো তাং তে হলা কি জোর বাং কে জোরাং পুক পাং
1: সি আপোর চক তাং লো পসি হেদি ইলি তুম চিং কি জে থান কে লা পলিং টন লো না সুরি সুরিয়া কার্ডম নাং পাজি রিগলো ইংতিয়া গায় কার্ডম
0: চুরুল সা
2: লা পোন পোন লা তুম হান কাটি কি আপুঠা সঞ্জয় ইংতি লা পেন ফুট বাং জনে স্ট্রং ফার আতুম বং ছ চিপুত আর জে লং টাং লো রং রো বাজায় মেঘ আংডেংকে লপানি কংটনিংল লাকে আকাশবাণী দীপু আদুন্থু পিনি আসালামথে আর্জৈথা চম্ফান আহরগেবান ইহিন কাছি কিপ ইহিন কে রবামাত আবেদেত মাতে লাপুলা বেনপু আমাত ইকদেত লামথে কেমান হাকু আহুদ চম্ফান পু ইনোদ আমনিত এদন আহেম ছুজুন দুঞ্জিপুরা হরমায় বং চেপনল কেপন আহর বং তা কেরব তাং ফচিত লাপেন আমার থুতা সুবাই খ্রাক আমার তোয়ার কে দাম আহুত চিকিপ চট আনকে আসাব নাদল হর আবেং মাতে আবং কে প্লেং প্লে কে মায়ালং কপাকলাং থেরাক মেমে পু আমার তোয়ার বেং ছিজুন দল ছুজুন আলং বাং হরমাই কে হাং আহুত কে চেথান দল তোয়ার কে বাং আহুত ইহিন কে রব ইহিন কাছি কে বা মাছি আবেদাল লাসন পেন্সি আলাম থে দুক কে দোতাং হরমু তা নন কে লাপুলা বেন পু আমাত আবেদাল পু আফানসি কে পুদাম আলাম থে লাসি সার পালাম থে ল চম্ফান না হর কে বান ইহিন কাছি কিপ ইহিন কে রব আমাত আবেদেন মাতে লাপুলা বেন পু আমাত ইকদেত পিনি আসালাম থেকে লাপানি বেল লাকে আকাশবাণী দীপু নানা তুমজা মেকার জুলং বম লাকে এফ এম বেন অলং পেন মেঘাহার্স ফারুই সিরাতক বড় সিরকেপ নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ লাপেনতে রেস এব লং পেন তাকে আনা যা মেঘনাল তুম আর জে লং জি আদুন থু আং ডাইনাল তুম মলং সব পড়া ফিলতে আজও থেকে লংপ

লাকে আকাশবাণী দিফু নন চৈধ্য ঘুরিয়া ফর ফর ফাইভ ফর আমিনিট থে রাকে থম প্লেং ডক ডক লি আদুন্থু আংদেন নামল নাংলাকে কার্বি লুনবারিম আংদেন কার্বি লুনবারিম আংদেন আলং কাবে তেরংপি কিলুন আলুন আর্জেসেনং চেংসু কেপ্লাং আলুন কাচার হেয়াতে অটপেন তো তং তে আর্জেসেনং লবংসু আলুন

0: আলামজির
1: পিনি নেলি রাকসা বান্ধান আলাম জি রপু থাকছি থানাম জি রাকসা বান্ধান লাকে ইসি নি কাং সামনাই লাপেন কাং থিরনাই আরংজে লাবাংস রঙাজে কে জির চিকলে আংবং কাচিং হন মান কাচি পি লাপেন কাচে রায় কম আহন জেন কাচে কক আফানসি আরানি হক পনলো লাপেন তালন পনলো মাদু আকরতে তা আং জি রফান কাচিং হনদুক লাপেন মাদু আং জির তা আচেকলে হফান চিং হনদুক লাসো পশি লাবাংস কাচিং হন আথির কেপা দোবের জি ফানসি পিনিং এনিং কানবাং চর মতে পিনিং এনিং কানবাং ফাকসি তা লাবাংস রানী কাতালন কে ইং তনতে লাপেন কাচিং হন আকরতে ইং জির তুম কাতালন দু নফাই নাং বাদ বমলো লাসো রং আজি কেতালন কে ইলি তুম ইন্ডিয়া দেট মতে ভারত আলং হেনলো আতিরি মতে আরং পি লাপেন পেরথে আলং কে হাচে রানী তা নিকান ইসি এলং আর নিশিবেত আসন্থসি রাকসা বান্ধান তামে নিকান ইসি এলং আর নিশি তালন লং চট লাসি লাসো আরা নিহেনলো জির চেকলে আংবং কাচিং হন আসিম সাপ কাচি পিল রাকসা বান্ধান লাকে হাকো পেন হিন্দু আতুম কাতালন আর রঙাজে বন্তা লাবাংস রঙাজে কমাত আকাই পেন তং নাংকে চেংলনে ফুরকিমো পেন ফিসার ফুসার আতুম আলং পেন্তা লাবাংস লাম ক্লার ডাকলং লে সিতা হিন্দু আতুম আজুতাং পুয়া বাংকে ক্লার ডাকল জির চেকলে কাচিং হন আতুম আফান লাবাংস রং আজি কেতালন দুন জি আফানকে কেতালন আরানি কেহক বেট আবে বন্তা আচি ক্লো আবাংকে আপ্রাং পেন্সি হরদেট লাকে শ্রাবানা মাতে সাবান পুয়া চেকলো হেনলো লাবাংস চিকলো লাকে হিন্দু লুনারা ক্যালেন্ডার পুপেন লাংসি পিরঠে সিনিং রেতিক হট পনল লাস ক্যালেন্ডার কে পিরঠে আদাং কাছে থাংপ্লুপ কালিলাং সিতা হিন্দু আতুম হাকো পেন্সি কাসলাম এড আজক আংতান আতুম আফান কাছি কি কে পিন পেন চেপাদর দেল জংসি আর এং কে ল ক্যালেন্ডার পেন জংসি লাংদাম পুলোতে পাইপায় চিকলো মতে আগস আচিকলো হেনলো রাকসা বান্ধান কেতালন আচিকলো লাপেন লাবাংস ক্যালেন্ডার আফান আর এং কে ল কালাম পেন গ্রিগোরিয়ান ক্যালেন্ডার পুসি কিপু লাকে নাকাই পিরঠে আদাং আমুলুক আতুম কেলাং বম আ ক্যালেন্ডার লো তাংতে হিন্দু আতম ক্যালেন্ডার আতেং পেন আচি ক্লোকে হদেল তাং আর নিকে কোসন কমেন্টু ল রাকসা বান্ধান কাতালন আর নি লাকে শ্রাবানা আমাতে আগস আচি ক্লো পূর্ণিমা আমাতে চিক্লোকে প্লেং আহসি কেতালন বিচার আলাম নিফাই সি হিনি পুয়া জাতকে কেহক ওয়েক আবেলু গ্রিগোরিয়ান আ ক্যালেন্ডার আলং আজাত আনি ফায়ারনি লে পুলক সিতা পূর্ণিমা আমাতে চিকলুকে প্লেং আহুরলতে লাসো আর্নিল কেতালঞ্জি ইন্ডিয়া লং ইসি হিনিয়া তুমো সোপেন রাকসা বান্ধান কাচিজু লক দো পুসি চেথান কপিয়া তোমো মা পুলতে হাকো পেন ননপু আন কাচি থাংক্লং মহাভারত হেনলো লাদাখ কৃষ্ণ আর নাম লাপেন দ্রুপাদী কাচিং হন আতমো পাকলাং আলাংলি তুমকে জির চেকলে বিনং কে কালি সিতা আপক আতেং সি কাছে কামলো বাহিনী তা আর নিশি কৃষ্ণ রিমুঞ্জং আলং আমেক দো কক আহুত দ্রৌপদী আবাং আমেথাং আ সারি চিং সেক ডাকসি কৃষ্ণ রিমুঞ্জং আলং আবি কেপাখাং জি আফান পুরা ফানডুন হেদলো লাস আহুত পেন কৃষ্ণ আবাং তা আংজির লাফান লান আলাং ফান কাং হন চেথেকলং সি আলার আলাং তা আংজির আফান চেথে দোতিক কাচিং হনবেরজি ইংসু আর হাং দোসিতা কেরাই কম দুনবের জি আফান আলাম চাক দোকলো হালা সৌ আহুত পেনসি রাকসা বান্ধান কে চেং মাপু আসাপ কাছে রাব দোক আসন বন্তা লাকে পুডাক এ লাপেন আংথেক আবে মহাভারত আলং পেনসি কে চেং পুকে বন্তা রাকসা বান্ধান পু আঠে কে জির চেকলে কাচিং হন মান কাছি পি লাপেন কাছে রাই কম আসিম বন আফানসি কি পুদামলো তাংতে হিন্দু আসোয়াতুম ননপু আন রাকসা বান্ধান রঙাজে কসন ল কাতালন ননপু তা পাইপায় চিকলো মাতে শ্রাবানা চিকলো পূর্ণিমা মাতে ক্লোপ্লেং আহুসি তালন বমলাং লাপেন লাসো কাতালন আহুত আংজি রাতুম আচিকলে এফান ধূপ ধুনা মিলুর হেহুই পনসি আর উপো লাদের লতে সিন্দুর মাতে লং আংতে হ্যাং আলং হিপো আর নাম আলং হিরজুমে হাং পিপো পুথত হনজেং মাতে রাখি আরি

0: kokpo lansi a chekle tum abang gif mate nong e ke panong pi apot angjira tuma phan chipipo lapena jhaka tuma bang ke tangka sitame chipipi lanchot kalisi hemisi chingrum pet lapen jirpi jirpo chingrum pensi aningta cheparong rong lahenlo aningkan wang raksa bandhan arongaji ketalon ke pininili raksa bandhan alamjir ke lapansi kangtoniglo
1: lapona pona litu raksa bandhan aputhak lamjir arjeglong tanglo labang so alamjir ke tokabang anima tobipi lapen kethana bang samsoning ti labang so alamjir ke akashwani dipu along pinisi kapachata ke chengla lamjir angdeng ke lapuan si kangtanilo lake akashwani dipu nalutum jame karje lombom lake fm benelong pen megahertz pharoi sira tokbar sirkep news on air mobile app lapen te kedo anna jame nalutum res ebelong benta arjek longji ison kenang sot alamjir arjek tha theng pi ke lang tomon lapen arki kachi hupen ke khang banglo theng pi theng prang lapen ingnam nangkiwir penajok kereng et achi the kidu api anta akisung do tanglo nam pi nam dur tong se kot pen kana hoga jok tomon ti printa kachi tonte nang do tanglo kereng et api an reng dok reng ni pen pareng ji aphan theng pi e nang ji lapen raikom nang ji det chanri chanjai lapen alira cham kapedo phan thingpi enangji kenang sot kapachini alamjer ke lapo an ikcharlo lake akashwani dipu radio nakar jidun kaching honaran adun thuang dengnal tum malam so pora philote arju theklongpo
2: ও চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইড দু বুতে মাতি হ
3: এ লাদাকলে আবি দেত সেলাং মা আ জত্ত দলো
2: কুপি পিলো কাপাচে থাঙমি আসন মুংকে
3: কাপাচে থাঙমি আসন তে দু পিকলো আর জুইগ নয় হো মাই মিটিং কে দো জিয়ার নি আলাম পাংরি পাংদন আদা মাসারার নি মাহাঙ্গে থে কাবিরটা কিথি কে জাঙা বিরটা কে জর কে নাম আলাম কুলার কি মি কাং পুও বিরটা হেম কি মি কিলুত আর নি চজুন চমাং কান রং কেয়ার আরঙাজে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলেন
2: এনতে কোসন লপাচিনি প কোদাগ লকা হোমরি দাম নং জিকে
3: লাদাগ ল আকাশবাণী দিফুয়া লং ল মেনা জং সেদাম দে পুলোতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 along le chinki je than ba prang da chok ji
2: ba our psyche meta nilita cho endonang silang
3: wang ik noi la da ka shoni di phu along
1: radio na ka jodon ka ching honarat non ani ga sam por phai trok ramini discipline ek tang lo la se adun thu ang deng da bilo nang la ke পিনি আলামজি রাংডে পিনি আলামজি রাংডে লং চিহু চিপুট আর জুক সেনা চিহু চিপুট আথে পি লাকে প্রিন্টিং আছো কাম কে ক্লেম আসায় মো পুথাক লবাং সো পুথাক ধনী রং ফার লপেন হুট বাং হুনালি তেরন পি আতমং বং চিহু চিপুট আর জুক সেনা লবাং সো চিহু চিপুট কে আকাশবাণী টিপু পেন পিনি কাপাচে তাকে চেংলা তো তাং তে আজু সেনা প্রিন্টিং আছো কাম কেকলা মাসায় মো পথা চিহ চিপুট
4: আফ্রাংসি রেডিও নাঙ্কার জুদুন কেদো আনারাদা তোমা ফানান্তা কার্ডমাং পাজির ইগলো পিনি নিলি তুম প্রিন্টিং আছো কামামো আসাই কেকলেমা পুথা কাচিং কি কাচি থান জিয়া ফান পুসি আকে হাই ধনী রং ভাড়া ফান চোফাপন ইগলো আলং লি নোনা মাতকে আমি থাঙা কুল্লার আলং প্রিন্টিং আসাই সে ক্লেম ইকবম লাসে আকে হাই নাংলি ফান আফ্রাং সে কার্ডমাং পাজির ইকলা
5: কার্ডম
4: তাংতে আফ্রাং সে নাংলি চোকা মামো কে ক্লেম কে দাম আসাই উঠাক লাপেন কে কমেন্ট টু বেনসি লাবাং সো আসাই কে ক্লেম কাপাং চেং পন ইগলন
5: আফ্রাং সে নিলি আসাই

0: tule denung po la suasai bangga la puse la suki klembom pen idea kapre kapre wang lo polonte la bang te iri re denung po stame la ki klembom long pen se ko idea kapre kapre paklang non chubom nong po la lo pol te sab o ke matha double do po ne sai ki claims tame de la dak pen song si suli list tame ki mi paklang pon song si suli lo bta ko la dak pen nu po stame la dak pen song si ton ko pen se ko ki mi yong si matha da polon te de hala aban bang ta chun che ki mi bang ta chun che son se plang da ang bong do ko po la se pas ki ching ko pi ma ki la bang yong si chiki ver lo pol te de mi senji bu se ne matha da spinning ding bang ke nang so ning ding bang ke ning ding de lo bte na hok ta le dun de lo ajar sai le choklem stam ki sung do veglo stam la su ki sung pen se pajok don thek nang po don charlie bomb korting jor handai si chuning ri kang tum nal tum sakuri phan lok bang ke chiki ding nang ne po se ne matha da stam la hai business a hin le alang tum charlie pon bomb lo pulon te di e prank ki reng yawar sai phan ki do non charlie bomb hoods tame alang ki claim ji award sai do pus tame de do o la kireng award sai sakuri det le kireng award sai do le non some business hin ta dopi alang tum non bang ke mobile dolo tame mobile or cryptens tame kapre youtube hin business hin la yong se alang tum la thambak be video la lang le der business hin le charlie pute de alang tum mithang kireng award sai phan ke do sun lang dam belo pulonte nong kaprek kaprek awar sai do lang da penta he de kering pen ke nong sun computer rong se lang litum charlie lo bute prang ge lai computer si use lo non ta computer sai de lo use aprang pen lang dam lo pulonte nong bang ke nong sun nong sakuri chu jog doni pustami online kam sai de lo nong sun aadhar card pan card apply pustami computer re ke the ke nang so তাছে কম্পিউটার চার্লি পামে পেন দোকান সিং পুলো পুলন তে হেদি লাপেন তা ইসি ফিমিলি মানে হেমি হুম কে হেদি চিপারেং দো আসি লা চার্লি বম তুম ফান্স তামে হেদি চুনিং রিং তুম লা লোনাল তুম কে থেক দো পুলন তে লাহাই আহিন বাং চার্লি দুনো কম্পিউটার বাং চার্লি কে নাং সট পেন কাপড়ে কাপড়ে আসাই লে ক্লেমস তামে কম্পিউটারে কে নাং সট লো
1: মিসেন লো নালি গে ঠান্ডা মালাম থে তংতে পিনি কে আপর চক তংলো লা সেলি তুম কাচিং কে কাচি থান কে লাপান লিংটন ইকলো না দুমে থাক মে কার্ডম
0: কার্ডম
2: লাপান পোনা লি তুম প্রিন্টিং আ চকাম কে ক্লেম মা সায়ামো লাবাং সো পথা ধনি রং ফার লাপেন হুটবাং হুনালি তরন পি আতুমাং বং চি হচি পুত আরজে গলং তংলো লাবাং সো চি হচি পুত কে আকাশবাণী দিফু আলং পিনি সি কপচতাগি চেংলাং পিনি অলামচি রংডেং লং চিও চিপুটকে লপানসি কাংতনিং ল লাকে আকাশবাণী ডিফু এসন কেনাং সাত কপচনি অলামজির আরজেকথা আকাশবাণী ডিফু আজামে কার্যদঞ্জি আফান আনিবাংটা আদা পরফাই ট্রক্সি রামিনিট ক্যাপেন পরফাই সির ক্যাপ আন লাপেন আনি কং সাম পরফাই ফ পেন পরফাই থ্রক রামিনি থকেম আন আকাশবাণী ডিফু আজাই মেক ইউটিউব লাইভ স্ট্রিমিং আকেরা পেন আনতুম আর্জলঙ্গি কি লাপেন আন পারাতা আকাশবাণী ডিফু আজাই মেক কেদু আন কার্যদুঞ্জি আফান আদা পরফাই ফ রামিনি ফ কেব আ পর পেন আজু পরফাই কেব আন এফ এন বেন আলং পেন মেঘাহাস ফারুই সিরা তকবর সির কেব লাপেন নিউজ অন এ আই আর এফ আকেরা পেন তানানতুম আর্জলঙ্গি কি লাপেন আনপারাতা কাছিনিজি আফান ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব আলং পেন্টানা তুম আকাশবাণী ডিফু আলং হুমরি দামিক দামে কেনা সৎ কাপাছিনি আলামজিরকে লাপান ইকচাল রেডিও নাকারজুদুন কাছি হনারাত আদুন্থু আজ মেগাং দেখ মালাম সপরা ফিলতে আজ থেকে লংপো

লাপুয়ান আপুয়ান হারে তুম সাংটি হিদি কে সে সাবার মাই তুম কিলো নালুন আর জৈ লং টেংল আদুন থু আলুন আর জৈ থা চন্দ্রকান্ত তে রাং কিলুন লাবাংস আলুন আলুন আলাম থে লাকে টুমারং রুকা সেন আচিপং তো তাংতে আজ সেনাং লাবাংস আলুন।

হেবা নাহে ধুমুতি আহিবা রাতে হপুনকে লয় লবং সালু নালতুম জুবিন গার্খিলুন আর্জিক লং টাংলো আসামে ইসলামার জান কালি আলু নাং ডেঙালং আদন্থু আলু আর্জিক থা নমিতা ভট্টাচার্য কিলুন লবং সালুন আলু নালাম থে আলফুলিয়া কপো ফুল তো তাংটে আর্জিস নাং লবংস আলুন

0: অধ্যায়, আমাজ লোকপিয়ল, আমাজ বিকাশ।
1: লোকপিয়লৰ প্ৰথম পৰ্যায়ত গৃহতালিকা আৰু গৃহপিয়ল অৰ্থাৎ আপোনাৰ বাসগৃহৰ গণনা কৰা হ'ব। আহক নিজৰ অংশগ্ৰহণেৰে ইয়াক সফল কৰোঁ। প্ৰতিজন ব্যক্তি সংযুক্ত হওক, প্ৰতিটো ঘৰ সংযুক্ত হওক আৰু দেশ আগুৱাই যাওক। লোকপিয়ল 2027, আমাৰ লোকপিয়ল, আমাৰ বিকাশ।
2: লাকে আকাশবাণী ডিফু আদুন্থু দামথৈল নাং অক প্ৰাণ যায় মেঘ আংদে লাবাংস আংদে হলং মেঘ দান কাচি পি লাবাংস আপুথাক ডক্টর জিকলিন তেরন পি লাপেন হুটবাং প্রদীপ রংফারা তুমং বং চিচিপুত আর জেকসেনা
3: পিনি লাদাখ ডিফু রেডিও স্টেশন অলং স্টুডিওর লো ডিফু সিভিল হসপিটাল অলং আই স্পেশালিস্ট মতে মেঘ কেলাং হিন কেথেক সের আবাং পি ডক্টর জেকলিন তেরন পি আরংলি পানসিল তুম হাংল লাপেন নন লম পিরথিয়া ডাঙার লোতা কাচে থাং মেঘ দান কাচে পি পু ইংলিশ আলাম পেন কে আই ডোনেশন লবং সোলাম জির সাথে পি এন পো তংটে আপ্রংসি নীলতুম অল ইন্ডিয়া রেডিও ডিফু সেশন হিন পেন কার্ডম নাম পাজিরিগল কার্ডম
4: কার্ডম আপ্রংসি নীলিফান পিনি অল ইন্ডিয়া রেডিও পেন আই ডোনেশন আপু থাক এ সনসন নিয়ালাম কাছে থান আফান নীলিকে ফাপট চোরল
3: তংটে লিতুম কাচিং কি আলাম থেপি দাম থলো না নন আলম পিরথিয়া ডাঙার লোতা লা আই ডোনেশন মতে মেক দান কাজে পি পোলাম জির মুনিরা তুমি থান প্রে ল প্যানকে আর জরং হরল বন সেটামে মেক দান কাজে পি পু কু পিলোমা লাপেন কোসন লোমা লাপেন কু পিয়া কেনাং সর লোমা লাবং সোলাম জির পেটি হেক পেনালি হিমে থানে থা
4: কেচেং সি নিলি ব্লাইন্ডনেস মতে কাছে চার চি আফু থাক থি হেক পেন ইথি থিনি থানে থা
3: থানে থা
4: 2010 সেনসাস আটিং পেন পিরথিয়া ডাঙালং বাং ফারো হিনিরা ট্রকনের ক্যাবরা ফ কুটিয়া মুনিত আফাই কাচিচার পামে বাংবে মাতে ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট পু ইংলিশ পেন চিটু কি পু লা আনা ফাই দু লা বাং সং বং পেন কুটি থং ক্যাবরা সির ক্যাব আমুলু কে চিচার চিপিন আন
3: পিরথিয়া ডাং পেন কেলা খাদাম লা
4: লা পিরথিয়া ডাং পেন থাং দা থেক লং লি হালা তুমফান কমপ্লিট ব্লাইন্ডনেস পুলো চিচার ফ্রিডম হান মাঙ্গে লাগে ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট
3: কলা কলা

0: dolo he la dak jong si akelo ang pram mate obesity dokok pulote chi charge det po la so ake chi charge la i mega so along la obesity ki dopen ke chi charge ya phansi corneal blindness pulo la so corneal blindness ke pami un ke mi un ake na blindness banglo na bangi ka chi charge banglo komat ne jong si amek dan ka chi pipen dan chi pipolo tela anut ka prek jitu la cornea pen mane ka chi charge abang phua phan operation pen amek asu lar pen puthot pa chi char thu
1: la
0: phan helo mane eye transplant corneal transplant polo he enga eye donation mane ko mane jong si amek dan chi pipolo tela ansila bang so sai deng on choji la so posila kenang sot kelalo abang putin ta mane imek dan ka chi pipen anu ka prek phan mane pachi char thu unlang
1: la solam nang ligi pinpur lo mesen
0: la tamang mane kenang sot isi alam thedo amek dan ki chi pi abang pu jum pik mate
1: kompik pole
0: pitin oh kompik lo ave pinate
1: kopi polo lage
0: isi bang ke lalo munitum isi ke kacini ne je la son dan chipi me dan ke chipi pen ko mane abang phu anut ka prek ka chi char che phan apir the pathe ang thu un pa chi char thu un hala so awareness mate ka che than ka chi mu ka vedet la so pota the a ko ison bang ke kacini ne lo ba war sai ka ve la so
1: me piglo a hok pet kan tenon la bang so la mil tum chini ang po mek dan kache people tan te dum jong jong amuri dum kachini nang je bangke e mek a hom ta kali e mek ang lur ta kali la
0: e mek a sucho
1: e mek a sucho e mek pigalam jirlo
0: sita hala ke ne ke en na hoda bang jitula ai collection pula he ai collection hod bangke ang ton pena mek ta en mi sita la ke killar bangke a mek a susilar choji ason ka prek bang jitula a mek a home punang ko ai bol bangke lage education a purpose research a phan lahai phan en seta ke pachi char de je phan mangke amme ka su mate cornea se ancho ji
1: ante ni lison lam na thina jula e bisaralam e mek a ki milong lok lo tante hala mek a ki mi ke long mate ke ena bang kai kai ateng son che char pa me ji ma
0: kai kai ateng son che char ji jong si hala mama la amek ke ena bang mati recipient polo ko mama amek ke chipi hala phan bang ke donor polo empen ko ma along si hala so amek ke thon thu ma hala bang ke recipient polo he hala so abang phu bang amek ke long abang hala so abang phu bang jong si aka prek aki so kachira babi punote la amek so ma amek so ba corneal only corneal blindness la pen chot polo te lage alang mane aprangating kaiting chichar thuwang
1: eson lamang la ponsan lo tu sikin nang ji mala bang ji puthe ke de ji mate comment tu sikin pinai mala da ji puthe te ji tangte lahai amek kabirtia dim doma bisaralam medical mate la hospital longe blood bank poson da do la poson thasi la imek ta birti me ma
0: birti me la blood bank poson thot si ai bank puta do muthe la so ai bank ইলি তো মাহাওয়ার লং মাং কে নন মাত কে কাল বেং লং কে আবে বা আসাম মাং কাং লং আমাতা জুমিক পিকলাং কম্পি আসাম মাহাওয়ার লং আমাতা গুয়াহাটিয়া লং লং নি গুয়াহাটি মেডিকেল কলেজ হালা শ্রী শঙ্কর নেত্রালয় হাদাক দু
1: প্রাইভেট তুন লং লা সো বর্ষা এবেলা
0: কালি ঝাক তুম গেলা প্রাইভেট আংসেল প্রাইভেট সিকে অং লহে ডিব্রুগড় লং দু জোরহাট লং দু তিনসুকিয়া লং দু নলবারিয়া লং দু মানে নিলি কাছি নে তেংকে নকে আই বেং পুকে লান বেদা দেব নং সেটলা আলঙ্কা ফ্রেক বাংকে আবি লাসি বিরতি মে মানে চিপি পোলোতে বিরতা পিনাং পো যে নিতু হেমা সর মানে কিঠি লাসন নাসন পোলো দাম পো হালা সো আমি এক বাং এন দাম পো কালেক্ট করি পো আই বেং লং বাংকে স্টোর করি পো
1: আন্তে বিসারালাম হালা মেক কে এন জি বাং লাপেন কি পি জি বাং লাসং সো আলাম দা দমহ পিনে গভর্নমেন্ট আরো না তেংপেন আরো না তাং দমা কেকলেম নাং জি কুপোসন সে আপুন চক নাং জি আচাক চক নাই জিমা লেগেল এগ্রিমেন্ট কো পেনে কোর্ট পেন লাপোসন আরো দমা লামা সলাম থে রার ফানসা সো থান জিমা
0: আমি একদান কাছি পি এবং ফুয়া ফান মো পেনে লিগে থান সন আলাং লি ফাঙ্গে ডোনর পুল হে লা ডোনর পুলো লাসো লেগেল এগ্রিমেন্ট লাপেন কোর্ট আলং গো পেনে আলাম দন কেচে টক নাং জি তাং হো পুলা সন থাং আরো নবে কমাত নেই জং সি আমি একদান কেচি পিনিং হাং পোলোতে আই ডোনেশন সেন্টার আলো

0: tome
1: kaci pia bangke
0: ing arpik
1: jumpik ing arpik awe pin poteng lo engke non maneni li kaci nido na tengke India aha waralong amat si lak hinira suri poke pamunit amek kenang je
0: bang dulu
1: aningkan wang si bang suri ing koi ra poke bat bom lo sita halaswa ting pen amek dan ngici pia bangke awe de engke kenang ji pen ki piji kalau soal Thai bangke
0: cilopik lo
1: cingbar bipinan lah si inur amunnya dapat si nang nonton nang tonpo nang siapa yang nudar lopon muta nang tonpo bu ini ke en milo he sita kalau zoom he kapot ame ke long bang zoom he kapot kalau soal bataya awar sai bangke long leda tete
0: me pik lo lambang salam ke tan ke bisa lam halam me ke ena bang puwa amat abang pia bang ame endet panapi arang liki do ke thak nang ji ke chu ke jo nang ji ko pene medical arona teng pen ke kham khe mate ake chak na pene la pusondo ma
1: hedni ke thang da be muthe la lo amek operation te da phi ba la amek long te da phi la ke ne amek ang pram ke med de je phan ke chiklo jon ni ke aporna ko la si la chip klojonia por ke ala alang phan ke pin khata son doctor tum ke pin khata ting si apor pen dowai chonang po apor pen dowai chi chornang po la son amek lang pa phulong le lang pen arsi plak plak long le amahang ching mur ekdom ka chehen not tang ho pula ili tum jitu ke thek long
0: kalang kalang
1: ili tum radang bong son do amahang ching mur po lang pen ekdom charsi plak plak chehen not ekdom la son bangge vivida nei pu charsam joy ba piakang thir pen pu chiven joy la bange chiklo joni bange la so arona teng ben si dunang po pina sosma pi sosma ta chikup nei usumar pen chelem le det nei a the hala usumar ma tithang pu thek thi muame kar de prap pu lo hala aroi chi priya ta thek la si
0: kopia portong ko son pone chan chine
1: ta si la so teng lo a ko la so pen a phi la chiklo joni bange la ke ek ching rei pik nei আকো লা চিকলো জননি পেন লিট প্লট অফ ফি বাঙ্গে লাগে কায়া তেং দো থাক মি সেটা লালো আর নিঙ্কান ওয়াং নিঙ্কান ইসি পেন রুটিন অ্যানুয়াল চেক আপ কোপেনে পেন আছে প্লাং দেলো মেনে কোনানে কোপেনে ইনফেকশন টংগে দোলো মেনে লাসন আফান মানে অ্যানুয়াল চেক আপ আর নিঙ্কান ওয়াং নিঙ্কান ইসিয়াং বং ইফয়গে দাম নাং পো
0: মে পিগলাম জেলো না লাগে থান লাগে আতে ইরে তুম জংজুং আ মনিরা তোমা বাঙ্গে কাচি নিয়ে বাংসে কি অংলাং পোসে পুথো তান লি থান এ পাজে মি পেন এ পাঞ্চিন তা বিসারালাম এমবে কে বাঙ্গে মনির আবাং আর জন লঙ্গে কে নাং সট লো বনসে তামে হা চম্পেন বাংসি লা বাংসো মে কা উইডেট লো পুলতাং তে চম্পেন কা উইডেট আ মনিরা তোমা ফান আমেক পুথত পিথু মে মা
1: পিথু মে মানে লাসন লো চম্পেন আমেক কে চিচার চিতা কে চিচার চি আথি দু মানে কে আমি একা হোম আমার সে আবে মানে কে আমি থেপলের হালা সব ভাঙ্গি থাঙ্গা বিউ নে সিতালা আমি একা সোমা আমি একা সুকা হিনু হালা দাগ লু বড়ল তাহ চম্পে না মাসে দাগ নাং লু বড়ল কোপেনে আং প্রামাসন দো কগল লাসন তুম ভাঞ্চজি আ হোম আমি একা হোম আছে আবে দে পু ইন কক বাং আমি একা সু বাং আবে দে লহে লাসন তুম ভান মাঙ্গি পিউ
0: পিউ দে ল
1: চম্পেন বুসিতালা আমি একা সু কর্ণিয়া কে হেং নো কর্ণিয়া চট সে কে হেং নো পো বাঙ্গে চক দে তাহাই
0: লা বাঙ্গে থন নি তাহাই
1: লা বাঙ্গে চন দে তাহাই সেটা আসন কা ফ্লেক্স হালা আই বল কাল বি পেন গো পুটং এ পু পনে বাঙ্গে
0: আমে কা হোম মারলো
1: আমে কা হোম মারত লা আই বল মারত সে আবি পলো তেলকে
0: থাঙ্গা বিউন এলো
1: লাগি উন এলো
0: আনতে লা পোন কে নাং সট মুনিত আবাং আর জোনা লং লা এম মেক তাং তে লা বাংসো এ কাচিপি লা পেন কে এন পেনে গভর্নমেন্ট পেন পেনে আওয়ার সাইলে পোসনা দদোমা
1: লাদাক আমে কি পি পনয় বা আমে কে এন পনয় গভর্নমেন্ট পেন গে থাং আকেরা পাবে গভর্নমেন্ট পেন আকেরাপ কি পি কে লা আই ব্যাংক আই ডোনেশন সেন্টার বা লা আ হসপিটাল কোনামা লা আমে কে লার্জিয়া হসপিটাল লা তোমা ফান্সি আকেরাপ পিছত হালা আকেরাপ পুতা অপারেশন যেটু আ কস্ট বা অপারেশন আহুত আনাম বা কো আনমা লাদাক আতঙ্কা কে দাম জিয়া খরচ কে টাইম হালা বাঙ্গে পিপি গভর্নমেন্ট ব্যাংক পিজি কে হালা সো আই ব্যাংক বা আই ডোনেশন সেন্টার আলং আলং তুম মেশিন নাই ইকুইপমেন্টস টু পিক ইকুইপমেন্টস আদর সো পিক পিক হালা সো ইকুইপমেন্টস কি নাম আফান বাঙ্গে গভর্নমেন্ট পেন আকেরা পি সেটা কমানি দান চিপি লোপলতে আলা মেক দান গিপি আলার আহে মাসর তুম লানা টাঙ্কা লং পোটাহ পুল লাসন গে আবি
0: পঠিয়ে

0: লোকপিয়লৰ প্ৰথম পৰ্যায় গৃহ তালিকা আৰু গৃহপিয়ল অৰ্থাৎ আপোনাৰ ঘৰৰ গণনা হ'ব। আহক আপোনাৰ সহযোগিতাৰ দ্বাৰা ইয়াক সফল কৰো আৰু বিকশিত ভাৰত 2047ৰ দিশে আৰু এটা খোজ আগবাঢ়ো।
1: লাকে আকাশবাণী ডিফু নন ষ্টুডিঅ ঘৰীয়া পৰ আনি কাংচাম পৰফাইনেৰ কেমেৰা মিনিট ক্ৰেডিট ট্ৰক নাই তাংল লাচে দাম থৈল নাং লাকে পিনি আলামজিৰ আং ডেঙালং চিঅ চিপুট চিঅ চিপুট মঞ্জি লাকে ইনুত লামাৰ জানা লং গছিপাৰ জান বাংফু গতম ইংটি লাপেন হাৰমনি বে আতুমাং বং চিঅ চিপুট চিঅ চিপুট মঞ্জি লাকে লামার জানা লঙ্কা চেপার জান আপুঠাক ততাংটি আর সেনা গতম ইংটি ইন্দো চেপার জান বাংফু লাপেন হুট বাং হারমোনি বে আতুমাং বং চিহু চিপুট লাবাংস চিহু চিপুট লকে আকাশবাণী ডিফু আলং পিনিসি কাপাচিতাকে চেংলা
2: আফ্রাংসি আকাশবাণী ডিফু রেডিও কার্যুরা তুমান আফান নিংকাং সামাকার রম্পাজিরলো নাংলি তুমফান আর্নিংবাংটা ইসি মেস সেন মাতে প্রেকজেক আজাই মেক নাঙাওয়ান পিয়াসন থটসি পিনিস দামে নাংলি তুমাফান ইসি মেস সেন মাতে প্রেকজেক আজাই মেক নাঙাওয়ান পিগল পিনি চিহু চিপুর আজাই মেঘলং নাঙাওয়ান পিলাকে কেচে পারজান থেক পেনটা নং এ চেপালং থেক মাতে নং এ চেপালং উন পজাই মেক সি নাঙাওয়ান পিল লাসি পিনি চিহু চিপুর আজাই মেঘলং নীলি তুম কচফা পন ইনুত চেপারজান থেক পিক আবাং ফু গৌতম ইংটি লাপেন দা লাংলি ফান কাছে থাং লাকে আব্দুল বাপু হেনল লাসে সার নাংলি ফান নীল তুমাহিন পেন কারডম পাজিরল
3: কারডম লাপেন আপ্রাং সে আকাশবাণী ডিফু কার্যু আরাত দো আন বিয়ান ফান নীলি গতমিং তে হিন পেন কারডম পাজিরল
2: পিনি চিহু চিপুর যাই মেঘ লং নাংলি ফান কে চেং সি নাং কার্যু পঞ্জি গেল হেনল নাংলি ইংডেং ক্রি ফ্লি মতে 14 রংসেনা সার্প ফিল্ম এন্ড ফোক আর্টিস্ট অ্যাওয়ার্ড আফার মন আলং বেস্ট নেগেটিভ রোল লবাংস অ্যাওয়ার্ড মতে আনং এ কিলং পেন কো আনিং কারং
3: লবাংস অ্যাওয়ার্ড পুথাক নিলি আপ্রাং সি তাসাম ফিল্ম প্রডিউসার মন্তে স্যার ডক্টর টুলিরাম রংহাং সি এম এম এল এ লাপেন তাসাম প্রডিউসার আলাং ফান নিলি কেরু পিকাং তু লাপেন আপার্ট আমি কাস টিম দুমফানস্তামে নে ইটলি চুরং তুম যে আলাং তুম নিলি ফান পিত নাঙে থেক লং পেনে লাগে টাং নাক আরোল বাং নাং পিপন দেল আমার সে ফিল্ম লং দা ইচ্ছে থেক লং পেনাং টাং নাক পন লেন কে টাং নাক তা আনং এ লং পু পেন লং দং লং

0: কিছু হওক বা আমি চিপু থাকতে দিল লা এক্সাম হলে কসম সি কে পাস দুন দে পেন রিজাল্ট কে লং কে পাস দুন দে পেন নি গারং আতে গসম সি নি গারং চে থাকল
1: লাসি বোথট নাংলি ফানাঙ্কার জুজি কে লহ নাংলি কমত আবাং ফুয়া লং পেন কাঠেক লং সি কাছে পার জানাই হিন নিং কে হাং ল লাপেন কমেন তু পেন ল নাংলি কাছে পার জান কে চেং
0: লাসো লামাং কে লাসন হম নিলি বিহেক পেন তা লামার জান কে লাং নিং হাং ও বাং কালি সিতা কি ইন্টারেস্টিং নাই লামাং কে নিলি তুম বিহেক কো হত পাং কে লাসন কে চে থাং নাই বাং কে কমফু হ্যাঁ ল লাপেন নিলি কেলাং দুন নাই বাং কে জুলাস হত ব্রোসলি জেকি চেং লাই আলো নিলি কেলাং দু নাই নাই বাং কে আমার জুলাস হত লাং ওমার একটিং বু বাং কে নিং হাং হি সিতা মে কেচে টেং বাং জুলা হাস হত লাং ওমার পিনাং নিং হাং ল লাপেন ফি বাং গে লসন সে নাংথে বম ল আমার হিন্দি আর সিনেমা ইসি হিনি লাং ল একটিং পু কেথেক লং কেলাং মে মানতে কেলাং দুন পেন ইনিং কেরো চপ বাং কে নাদাম পাতেকার ফান কেথেক দুন লং পেন প্রেক দা আলাং বাং কে আজাদ আসিন লংলে দোষ আমি আলাং গে একটিং বু বস্তু হবে আলাং বাং কে একদম ন্যাচারালি সিগে কেকলাম লসন সে থাকলং পেন আর দুন থু বাং নিয়ে থাকলং বাং কে মানুষ বাস পাই যেহেতু ভোজপুরি আমনি আলাং নন বাং কে বলিউড টপ আলং সে দল আলাং একটিং দা থাকলং পেন তেজ একদম এরে মিঠুর প্রকাশন জ আমার সে কেলাং দুন নিঙরং পিকলাই তুম ফান কে থাকলং পেন মান লিলিতা লাপুল বেন আমার সে ইংকে এটু আমার মিঠাঙা চ্যানেল রুরু রারা চ্যানেল দো পেনজুলো সু আ চ্যানেল হই পেন কে চেং সি আ ভিডিও কে ক্লেম বাং কে লাপ ল 27 জোনাল কার্বি ইউথ ফেস্টিভ্যাল 2019 আনিং কান কিউইস তার মানে জোনাল ফেস্টিভ্যাল ফান কিউইস জুল সৌ থাইল কে চেং সি ল নিলি তার মানে ভিডিও পুলং তার মানে কে বাং চেং ল লাপু লে কে চেং প্লি পোয়ালি নিলি তার মানে লাহায় নাথু বাংকে নিলি 2006 আহুত সিতামে নিলি মেথাং সিতামে অডিও জুলাসর বাংকে দিসলাং জুলাসর নিলি গসপেল কি প্রডিউস কে চেং সি আনিং কান লইল বাংকে
1: হলাসু কেছে পারজান জেলাং তা
0: লাহাই চে পারজান জেলাং সিতামে জুলাসর হুত পেনতা লাহাই অনলাইন বাংকে নিফুনাং লুত বমলো কেছে পারজান বু বাঙালি সিতামে লুন তা হ তার মানে লাসন কে প্রডিউস হ আমা সি নিলি জেলা কে চেং সি গসপেল অ্যালবাম বাংকে দাক নিলি লুন তাই ইসি কে তকদো ইজির কে তকদো কাংথির কাংথির আর নাম ভলিউম 1 তারপর নেক্সট আনিং কান বাংগে আকৌ নিলি কাংথির কাংথির কাংথির আর নাম ভলিউম 2 আকৌ প্রডিউস হলো লা দেট পেন ফি বাংকে আকৌ ইংলিশ গসপেল আকৌ প্রডিউস হলাং দা সলিড রক তো লা তা দা কর্তি জিরপো তুমি চেলাং সে দীপু মাসে প্রডিউস ল লসন সে ওয়ান ল লা পেন ফি বাংকে নাগামিস তা নিলি প্রডিউস ল নাগামিস বাংকে আলু না চিনি ও এ আঠে দা চিনি ও এ ইনো নাগা জিরপো দল নাং পুল নাং লু নাং প্রডিউস জিমা পুল ক আল পয়সা দামি পুল আন আন পোমা তো নে পয়সা নাং পিদুন পোমা আফি বা কেসে চে থেকলং ল আমেন দাইলা কেসে নাং লে আছে চে থেকলং দুখ লাগা রাস্তা
1: দুখ লাগা রাস্তা
0: লা পেন্ডেট পেন কে সিয়া কো আসামিস অ্যালবাম দুথু আমেন মা চিটিং নে দাল আসামিস ভিডিও গসপেল অ্যালবাম জো লসন সি দাম্বম দাম্বম মাসিং কে পিনি বাংকে জলসু আং দেঙা নাং লেথুর লসন মান্ডাল জ জুলসু হুত পেন্তা কি প্রডিউস পুয়া আলামসত কালি জলা 2001 2002 হুত কিসুমান আলুনসে পোতুম দো নাংরাব দুন থাপো নিলি জলা কলেসারলি বম হুত মানতে কার্বি লোচারলি আসং লং লাপু চেরাব দুন বম হুত জুলসু নিলি পেনাং খেরাব দুন দো আহত পেন আকে বান আকে সেট লসন আহম লং চে থেকলং লক্তি গৌতম ইংটিপু নাংকে রোপন কিন্তু জুলা সুহুত পেন মাসে লাপু আসাব আই ইন্টারেস্ট কে কিন্তু কিন্তু বম সীতা মেয়ে নিলি কিছু নুন ফ্লুং মাঙ্গে না রু রু রারা আলং মাঙ্গে জির পুতুম সাইসে লাংদুন বম চেখাং দুনুন এ বম চেখাং দুনুন এ বম মা লাপু মাসে ইংকে যা সুন্দুন টুক
1: হালা বলিউড টুলং ব্যাংকে পাম্মু নাংলি পুলো আমেন তা সুমপন ল খালা তুম পেন ইন্সপায়ার মাতে কাঠেক লং মেন সিনাংলি কাছে পারজান বা নিং খ্যাং ল তাতে কার্বিয়াং বং লা চে পারজান মাতে হনসিরে তুম পেন কমাত আফান পেন সিকে ঠেক লং সিনাংলি

0: নিংরুং পানলা।
1: কারবি একটর আংবংপতে নিলি কেথেক লং বাংকে কিচারলি দুনিয়া কেনং সট পতে ইলি তুম সার ল লাপে নি তুম সিনিয়র মোস্ট ল লাকে রাজীব ক্রো আলং পেনাং চেপাদুক ল লাপেন আসামিস ফিল্ম ইন্ডাস্ট্রি লং পেন ডাং লক লাপেন বলিউড লং লাপেন নন কার্বি ইলি তুমা ইন্ডাস্ট্রি লং স্টামে আলাংকে মোস্ট রেসপেক্টেবল পার্সন ল কিছু পারজানা না থিবাং গেল পেন আলাং লং চালি দনেই দো বুসিনে মাথা লসিনে আলাং ফান কাইকেতা নিনিং ক্লং বেন আলাং ফান রেসপেক্ট দো
0: ওকে নাংলি কি চে পারজান থেক চট লাপগালি নাংলি ইনু চকমার মন্দা কোসন মেনসি চে পারজানা হিন পুনন পাথু হিন পুনন লাপেন মিঠাং আসাই পুনন কে ক্লেমা পর পাচেতন থেক ল
1: লাবাংকে নে নাংলি ফানাঙ্গে থাকি বাংকে লাখি ইনিং লাম
0: কালাংকা
1: মুনির কাই কে কেরেং টিক কাই টিকে মুনির কাই লংকে সাইকে জুজল এপক ফান এ অক ফান ইপুরিয়াল ননরা ফান কাই কেটা কাম কে জুজল
0: কালা
1: লাসু আং বং পেন নাংলি কেমা থা কুপিল নাংলি নিং কে হাং কুপিল ইলি নিং ইং সে হ্যাং লো পোতে আজাদ স্টামে আপরচি ওলাই পো না পেন আপরচি ওলাই পো ক্লেম তা ক্লেম পো না মিঠাং মাতামে লসন নীলি নীলি রুটিন লো নীলি নাংলি বুল নীলি চকুমার আহ নীলি চকুমার এপক ফান নীলি কিছু ক্লেম দুন লাপেন নীলি নিং কারং কে ক্লেম দুন পোকে মুপেন কিছু পারজান তা লো লসি লাসো অপর কিছু ওলাই বাং পোতে নীলি লাইফ রুটিন বাং লো আদা আপ্রাং লো পোতে নাকি ফোর 30-5 আম বংলোতে নে নে মে প্রাং লগে থর ল লাদালোতে মর্নিং ওয়াক এটলিস্ট 1 কিলোমিটার বাক দাম্প লাদেত পেন লোতে হেম চে বাং লোতে ফ্রেশ আপ ব্রেকফাস্ট লাদালো আনারলো বাংকে অফিস চে দাম্প আর্নিং সাম বাংকে ফ্রি লোপতে আকো ব্যাডমিন্টন বথু দাম লেপ লাপুসন সে আপর বাংকে চেজাস বম লো ইনিং কে হাংটা দোকা কমাসে লাপেন লাঞ্চত কালিলাং আকো ফ্রি টু লোপতে মোপেন কিছুন সে কিছু পারজান বাংকে এ ইরি থু থে দেয় লন বাংকে ইরি থু আলামি বাংকে মন লন বাংকে যেলা নং এটা লং থু লও মান লাস সে নিলি বান বাংকে এনকারেজ জালে যে
0: লালো নাবি লং পেন সে এক্সাম্পল ল মনি তুমকে নিংহাং পলতে আজার সাইতা ক্লেম উন নাংলি লপান চকমার পুস্তামে কিছু পারজান কাপাথু তীর্থে আসাইডা ক্লেমরূপ সে বোধ নাংলি হানাঙ্কার জুইকে নাংলি নন আন লামার জান কো আন আলং চেপার জান দুন লাপেন কলোসো লামার জান আলং সি নাংলি নিং চিং সাম নাই কাছে পার জান দুন লং
1: কে চেং পেন কেক্লেম নাই মানে কেক্লেম কে অং নাই মানে শর্ট মুভি ল লা রু রু রা লং শর্ট মুভি শর্ট মুভি ব্যাংকে পাংরুম পেট পেন ফকেপ্রাই সিবাক কে দল হয়তো পার এলো নিপিনে লাপেন কার্বি ফিল্ম কাং থিম বাংকে সন্থম লাপেন হিন্দি বাংকে সনি লাপেন লসং বং পেন ইনিং কাং সাম নাই পোতে মিঠাঙা প্রোডাকশন হাউস লং কে ক্লেম বাংকে মিঠাঙা ফ্রিডম দো ইনিং হাং লিং সে ক্লেম ইনিং হাং লিং সে ডাইলগটা কিনিং জে জি ইনিং হাং লিং সে কে তাও জি লসি ইনিং কারং নাই বুকে রু রু রা চ্যানেল মিঠাং চ্যানেল লং কে ক্লেম হানল নিংারং পিক লবাংকে লাপেন ফুল ফিল্ম কে ক্লেম কার্বি সিনেমা লংকে তাসাম হানল ডাকবাংকে তারমানে সব সিস্টেমেটিক সাইসে আমার কে ক্লেম নিংারং ও লাপেন বলিউড লং মানতে হিন্দি কিছু পারজান লং ইনিং কাং সাম নাইকে লা দ্য ফেমিলি ম্যান ট্রি সিরিজ লং দাদা সিস্টেমেটিক পিক হাংজাং যেটা বাঙ্গে ইসি মেলা আসন হয় দাদি কেক্লেম কেদাম ইনিং কা রং লাপেন যেটু আর্টিস্ট আফানা কাং হন বাঙ্গে চিঠিদিক যক হসপিটালিটি বাং চিঠিদিক যক স্ক্রিপ্ট নাং পিপ নাং ফান একদম হসপিটালিটি মেপিক সেটা মে যদা কেক্লেম ইনিং কা রং পেন নিলি আসাপ ও এ ইনিং আর দু কে দু আসন চিঠেক লং বাংলা ল নিলি ইনিং কা দক নাই কেছে পারজান মনুষ বাজপেয়ী ফানিলি চেতং পো চেতং পো চেতং পো পু চেথেক লং লো চেতং লং পু পুলো আমার নিলি সিদুল বাং জিত কমাত আমার নিলি ফান ফোন অঙ্কল লন নামফানকে নাংথন পু পুমার হ্যাঁ নাংথন চেতং কং লং লে দাসে ফিউচার মাথা ল লাসন জংসে আপর লং বম লাংপতে আর না ওয়ান লোপতে আর নিশিকে চেতং লাইন পুসে

0: thế nên chết thế đó nó là tiếng bút thế à
1: cái là cái gì à nàng đi pula họ đã Bollywood đó mang cái system pick là bên thế non nàng đi pula ta xăm xem cái claim mới xem pu xem cái lítum là cái bi film industry bên là đặc Bollywood film industry à cái chế break có số nàng lý hin bên thanh gì mà
0: cái chế break bằng cái thế bị cái làm cái bằng cái a profession gì kìa bằng cái profession bị nãy gặp gì jula lightman pendang lock a crew pendang lock jula lang phan lang nang nang ke thon bang pendang lock an nang ke thon bang san nang ke thon a bang pendang lock bang ke professional si dam
1: kala
0: ame thanga kam lu pu si bang 100% chi pida la pen alang tum ke alang tum a kam lu pote bang ke pierthe ada chi chini ne lok kam chalo wa fis ta mi ili tum dag bang ke la suang dengan ke ili tum ke charli nain ke olang lakin ang lit sa me chinila
1: kala
0: ilitum dag ilitum ke professional person ilitum ke nonanta practice avela lahan lo ni li tek dam long mangke
1: puten ang lila film industry madela ke klematum phan nang lin pen ko pc puji labang so professional ke paduji phan
0: labang ke ilitum ang tang dam nang ye la pen charli dunang ji la pen ke charli dunyong si tek dun long lelo pute ilitum ke practice a tek telo এহেম লং কুপিচি কি চৌমা কাইকে কি চৌমা লাচি চৌবেয়াৰ ঠেক চটপ ইলি তুম হং দাম পেন নানে ৰেষ্টুৰেণ্ট দাম পেন হোটেল লং দাম পেন যং চি কাপ্ৰেক কাপ্ৰেক আহান চু দাম লং লে পুতে ইলি তুম হেম ৱাং পেন জিলা আহান চামি নাং চুতুন ঠেক থেল লাচি দাম পেন চাৰ্লি দাম লো পুতে ইতুম দাগ চিতামে নাং প্ৰেক্টিচ থাকিব লাচি যং চি নাং প্ৰেক্টিচ লো পুতে লাচন প্ৰফেশ্যন আঠু দাম লো পুতে নে মাথা মাংকে আজি ডিঙে ইলি তুম আ ফিল্ম ইণ্ডাষ্ট্ৰিজ তামে ননকে আচাব দাম বম লওঁ টেকনিকেলি তাত ঠেক বম লওঁ ননকে মেহেঞ্জি পৰাণ মেহকে মিছেঞ্জি
1: নাংলিকে বলিউড লং তাই হিনী আনকে চেপাৰজান লং লওঁ লাচি দা ইলি তুম কাৰ বি ফিল্ম ইণ্ডাষ্ট্ৰি লং কে ক্লেম বম তুমি টাংকা জইনে পদ ক্লেমো নিদিয়া তে টিক পু লাচি কোৱানাকে নাং চল লাই কেচাৰলি লং মাতে লাই ফিল্ম কাছে মাৰ লওঁ লামাজান কাছে মাৰ লওঁ কোৱানাকে নাং চল টাংকা
0: টাংকা কে কমল গানে ইলি তুম নন চাৰ্লি বম তা যাই বিহেক পেন স্কুল কে চাৰ্লি তা মথে পেন কে থে কি ডিং ইলি তুম হালে পো পাইনা পুলে থে ডিং দু নাংজি মুনিত মা নাংজি পো আলটিমেটলি বাকি পয়সা ভালো মতে পয়সা কে কেনাং সত সিতামে নিলি পুদাম বাংকে কে চাৰ্লি হুট বাংকে পয়সা যং সে পাঠে লো পোতে কে চাৰ্লি বাং থাকে লো লাসি নিলি কিনিংজি নাই বাংকে নাংলি ইনুত আর্টিস্ট লো পোতে আজাত আর রোল নয় হয়তো পয়সা বেদ তাহাই তামে নাং ইনিউ আর্টিস্ট লাপে নাংলি কিছু পার্জান আবাং আনিং কেহাং বাং লোপতে নাংলি জুলা বাং সে মাথা পাপ্রাং নাই লাইজং সে ক্লেম থেক লোপতে সাকসেস জং সে গেবাং টাং লোপতে আলিপ কে লসং সে নাংক্লো সয় সয় দেব
1: পুথ নাংলি ফানাঙ্কা জুই কে লাহান ল নাংলি কে চেপারজান লেকে ঠেক চলা পুকালি বন্তা নাংলি কে লামারজান সো মতে লা শর্ট মুভি হাই হো স্ক্রিপ্ট মতে স্ক্রিন প্লে সে তামে টক ঠেক লাসি কমত অলং পেনসি কচারলি দুন ল মতে জুম জুম পেনসি কে ঠেক মা
0: লাবাং কে নিলি নিলি তুম রুরু রারা চ্যানেল লং সি নিলি কো পুথা দাম থুপ লাবাং সো ইউটিউব চ্যানেল নিলি তুম চ্যানেল লং বাং কে নিলি ফান বাং ইসি স্কুল অসল লাগে লাকে ইসি আ প্ল্যাটফর্ম
1: ইয়েস
0: লাসি লবাংসো আদিম লং মাসি অ্যাক্টিং তা চার্লি লাভল কে ক্লেম কে দাম তা ডাক মাসি চার্লি লাভল কে টক কে লাং পুনয় স্ক্রিপ্ট কে টক পুনয় ডাইলগ কে টক পুনয় আর যাত সিতামে ডাক সে চার্লি লাভল আথে মা নিলি তুম ইসি শর্ট মুভি বোনায় নিয়ে কো নিতুম গ্রুপ ডিসকাশন দো কাইকে তা নিতুম
1: প্রি প্রোডাকশন
0: প্রি প্রোডাকশন হল পোতে বাংফ বাংথ পুনি তুম গ্রুপ আনছে টং প চেংবাই প ইসে কনসেপ্ট দো ইতুম লাকে ক্লেমি পুতে কসন লাসো কনসেপ্ট আফান নিতুম আকু ফার্দার ইনভেস্টিগেশন আফান আকু পুথা দামথু সে ফর এক্সাম্পল লিলি আংফান নালি ফান আংথান প ইসে ফ্যামিলি প্ল্যানিং পুথা নন হেড জং লে নিলিলে ডাইরেকশন কি পিপন মানে স্ক্রিপ্ট কে টক পন কমিশন এজেন্ট পো লাসো আলাম এনে এক্সাম্পল কেন পল হ্যাঁ লাসো এক্সাম্পল কেন পনাং কক বাংকে লাহাল যে নিলি তুম লাবাংসো লাম আর্জন সেমার মেয়া প্রাং প্রি প্রোডাকশন বুম পেনাং লিপুসন সে স্ক্রিপ্ট নিলি টক

0: এপ্রাং নিলি লসলাম ডক্টর ফান কনসাল করিলা মেডিকেল ফান আর্জুলা
1: সিমার মে এপ্রাং মাং প্রি প্রোডাকশন কাই তার
0: প্রি প্রোডাকশন দ লসন পেন্সি স্ক্রিপ হাইস্তা মে তকপ লসন পেন্সি লাপুলে বেন মাসি পিনি ব্যাংকে স্ক্রিপ লাপুলে বেন মাসি কে তক থেক ও গে কালি সিতা মে সুলি উঞ্চিত আন ব্যাংকে লসন সি তক পন্ডা টিটিল পেনেগান নিকান থম প্লি ব্যাক দল লসন স্ক্রিপ কে তক পন পেন জংসি আর নাম নাং জিন সো লপেন নাংলি তো মহির জমে জংসি দো পোতে

0: আর বিয়ের এই লাংলিল
1: হুম
0: এ জুনো দেখ জুমি সেন পুলাংলিল
1: হুম
0: লাসি নাংলিকে টক নি হ্যাং বাং টক মা টক
1: হুম
0: আকো নম্বর টু বাংকে আহত পেন নাং কে টক সেটা আমি নাং কে টক পেন নাং বাং নাং নিং সাম পিক থাই সেটা ব্যাং নাং নেক চয় দেয়
1: কেলা
0: লাসো হতা নাংলি নাংলি নিং বি নাং নে
1: হুম
0: নিং বি নাং নে লাসে টক মা টক
1: হুম
0: লাপেন কে নাং সব নাই ব্যাংকে নাংলি জং সে ইনু কে টক কেমি সেন বাং কে কে নাং ই পুতে নাংলি কাই কেতা কে পড়হি বাং সেলে লেদাই নাই
1: হুম
0: নোভেলস পুনয় পিনে স্টোরি বুক পুনয় কাই কেতা কে পড়হি বাং কে নাং সত
1: কেলা কেলা
0: লাপেন মুনিত পদ কে মাথা থাপকে দুপিক মাতি নিলি এক্সপিরিয়েন্স কে নিলি গেল সন মেন মেন পিনে স্ক্রিপ্ট টক পিয়াত কালি নিলিগে নন ইসি স্ক্রিপ্ট টক লো পুতে পিনে নিং মাথা লোপতে নন মাথা কে টক লো নিলিগে তারপরে মাথা চচে কে মাথা লোপতে নিলি ডাইরেক্ট কদাম জুইল টক ফিরল লাপেন আজও তাই মেঘ ইয়াং বম তাই মেঘ প্রাং ডাক পেন ইসি আসিন নিনিং দোকক লো পোতে আজও এক বাজি তা থুর পুতপ টকদাম কুতপ নিলিগে লসন সি নানে আর নাম কাডম হেম তাবে লসন মে মেন নিনিং দোকক পোতে মে মেন দাড়ি চোলাই সে রাখব লসন সি টক ডেট জ লসন পেন মা সে এঙ্গে স্ক্রিপ্ট ব্যাংকে এঙ্গে মেসেন স্ক্রিপ্ট আহত পেন মান দে টিটি দ
1: লাল চো রূপ পেগল কি জুটসি কাজবাণী রেডিও কার্যরা তুমফান নংলি নিং আলাম নংলি নুট চকমার আনপার্টা নাংলি চেপারজান বাংফু আহিন পেন থি হেক পেন নাংলি নিং আলাম থানিক থা রেডিও কার্যরা তুমফান
0: নীলি কি পু গাং তুং বাংকে কাই কেতা নিং রং পেন কে দুই ফান বড় ই থেক নাই আথে মাত মুনিত আকাই কে থিপিক আসাবে লাসে মুনিত আ লাইফ কে কি দু কি সুং এ তাদপ কিসু কি অনে হুতাদপ এ কাদুরি হুতাদপ কে প্ল্যাং সেট হুতাদপ আজাত সিটুয়েশন তাদপ পিয়ারথে দহকে
1: কেলা
0: সিতা কাইকেতা কিছে হক লাপে নিং রং থেক লোপতে নীলি মাথা বাংকে লাপেন আম্পার কে আকে মেথাং দাবিল লাপেন নীলি এথে নীলি তকথা পিক নিঙ্গে থাপিক পদ ইসি এথে আকাশবাণী দিফু কার্যু অরা তুমা নীলি ইসি পার্যু গাংতুং লাবাংকে লাপেহান লজ নাং বাং ফারু পেন চেপাজের প লংজিতা হায় নাংলি বাং ফারু পেন চেপাজের প লংজিতা হায় নেপেন কেলাং মেতা নাং লংজিতা হায় নেপেন কিডিং চেতা নাং লংজিতা হায় নেপেন কেপ্লাং পিক আবাংতা নাং লংজিতা হায় নেপেন আলাম কাং সাম পিক আবাংতা নাং লংজিতা হায় নেপেন কেলক মুচত নেপেন কেলক মুচত আবাংতা নাং লি লংজিতা হায় নেপেন কে থেক পিক আবাংতা নাং লংজিতা হায় বনসিতা বনসিতা নিনিং আসন থতকে নাং পের থে রিদাম এটা লং আঠা এবিদে জিতা
1: হায় চুরুপ বিগাল আপর আলাম দোপত হিল তুম আপর দোলাং পোসান্তে তুম চে থান পেন পেনার আলাম তাই নাকি লং পেন চিনি লং থুজি মতা আপর আলাম দোপত বিনি ইতুম লাপান কচিং নেক লাপান চিংকি চে থান পেন লিতুম টনপনি কগনা কারডম
0: কারডম
2: লাপন আপন আলতুম ইনো চেপারজান বাংফু গতম ইংটি লাপেন হারমোনি বে আতুমাং বম আরাংলি লামারজান লঙ্কা চেপারজান দুনা পথাক চিও চিপুত আর জৈ লংটাং চিও চিপুত আং দেখে লাপন সি কাংটনিক লাপেন লাবাংস চিও চিপুতকে আকাশবাণী দিফু লং পিনি সি কাপাচিতাকে চিংলাং লাকে আকাশবাণী দিফু নালে তুম জামে কার্য লং বম লাকে এফ এম বেন লং পেন মেগাহার্স ফারু সিরা তক বড় সির কেপ নিউজ অন এ আই আর এপ লাপেন টেরেস এপ লং পেন তানাল তুম জামে আর জেক মে রেডিও না কার্য দুন কাছি হনারাত ন স্টুডিও ঘুরিয়া পর আজ পর ফাই নের কেবরা মিনিট ফ্লিকেরা ফ প্লেং ইতি ডক ডক লসে নালে তুম দেলহি বেন কাপাচাতাক সমাচার সান্ধিয়া লাপেন তে পর ফাই সির কেবা পর পেন নিউজ এট নাইন আলতুম আর জৈলংপুর

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দি ফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাই দু বুতে মাতি হ
1: এ লাদাকলে আবি দেত সেলাংমা আ জাত্তা দলো
0: কপি পিলো কাপাচে থাঙমি আসন মুংকে
1: কাপাচে থাঙমি আসন তে দু পিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজি আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থেকা বেরটা কিথি কে চাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মি কাং পুয় বেরটা হেম কি মি কিলুট আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারা তা আসন আসন দোপ পিগলেন
0: এনতে কোসন লপাচিনি প কোদাক লোক হুমরি দাম নং জিকে
1: লাদাক লো আকাশবাণী দিফুয়া লং লো মেনা জং সেদাম দে পুলোতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং রে চিংকি চে থান বাপ্রাং দা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
1: ওয়াংিক নই লাদাক আকাশবাণী দিফুয়া লং
2: লাকে আকাশবাণী দিফু আদন্তু দাম থেল নাং ইংলিশ আলাম জের আংদেন লাবাং সুদেন আলং ইলিতুম আপর আফান পান হক পিক লাসি লাবাংসো আপুথাক আর জি সিনাং ইলিতুম কসানসি আপর আফান ইং হন নাইজিমা লাবাংসো আপুথাক লামজের কেথা নাবাং হেলবেলিন তিমংপি তদানতে আর জি সিনাং লাবাংসো ইংলিশ আলামজের
3: টাইম ম্যানেজমেন্ট দ্য আর্ট অফ মেকিং এভরি মোমেন্ট কাউন্ট টাইম ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল রিসোর্সেস অ্যাভেলেবল টু হিউম্যান বিংস আনলাইক মানি energy or material possessions time cannot be stored borrowed or regained once it is lost every individual regardless of age profession or status is given the same 24 hours a day yet while some people achieve remarkable success and balance in life others constantly feel overwhelmed and unproductive the difference often lies not in talent or intelligence but in effective time management Now, what is time management? Time management refers to the process of planning, organizing, and exercising conscious control over the amount of time spent on specific activities. Good time management enables individuals to work smarter rather than harder, accomplish more in less time, reduce stress, and achieve both personal and professional goals. In today's fast-paced world, where distractions are abundant and responsibilities are increasing,

0: প্ৰথম পৰ্যায়ত গৃহ তালিকা আৰু গৃহ পিয়ন অৰ্থাৎ আপোনাৰ বাসগৃহৰ গণনা কৰা হ'ব। আহক নিজৰ অংশগ্ৰহণেৰে ইয়াক সফল কৰোঁ। প্ৰতিজন ব্যক্তি সংযুক্ত হওক, প্ৰতিটো ঘৰ সংযুক্ত হওক আৰু দেশ আগুৱাই যাওক। লোকপিয়ল 2027, আমাৰ লোকপিয়ল আমাৰ বিকাশ।
1: লাকে আকাশবাণী ডিফু আদন্থু দাম থৈলনাং লাকে ইনুট পেন আছে লাবাংস আলু নাংদেং পিনি লাবাংস আংদেং লং নালুতুম চন্দ্রকান্ত তেরাং কিলুন আসানসন আলুন আর্জৈক লংপ লাবাংস আংদেং লং কিচিং সি আলুন আর্জৈকা চন্দ্রকান্ত তেরাং কিলুন আলুন আলু নালাম থে বাংসো আপিয়ার্থে ততাং থে আর্জিসে নাং চন্দ্রকান্ত তেরাং কিলুন লাবাংস আলুন।